0: বডিলে
1: লাম্বে লম্বা বংশ
0: অ
1: চগল জিমি সেনল থেগল আঙ্কে পিপি দোলাং বংশ নাঙ্গি থেকে দোলাং মা কাপড়ে
0: অ লুন
1: লুন পিল লুনি লুন হ্যাং ও মা
0: অ
1: কালাং মা নং ফেভারেট সিঙ্গার এ মালা বংশ
0: নং তিমং
1: পাঁচজুপনি মা বংশ লুন কসন লুন আর জুপনি তুমি তুং তে আর জিং তুং দি তো তাংতে বংশ বংশ পেনলে নন লুন আর জুপন নাং দে
0: হাসিং রিং পেন কে ভাঙা মানায় সন লাপু আনকে মে তোর বং লাপু আনকে মে হাসিং রিং পেন কে ভাঙা মানায় সন লাপু আনকে মে তোর বং লাপু আনকে মে এ হা হা হা এ হা হা হা এ হা হা হা এ হা হা হা লাপু আনে ফান নং রোদে রি নং
1: কে আনি আকু আনু কাপড়ে খানসার জীবন থুপ তাকে বংশ নামবেন কে জেঠানিমা
2: নেমে নে আলিয়ার টেরাং পি
1: আলিয়ার টেলে আং পি দি কানাং দেং নো বংশ নাং নন চালি বম কে
2: হিনিয়াং দে
1: হিনিয়াং দেং দি কানাং দি তাকে বংশ নাং ফেভারেট সাবজেক্ট কে কুপিল নাং নিঘাং নাই সাবজেক্ট কে পিল থান জিমা
2: ইংলিশ টু
1: মনাং থিলো দে পিল চেমা তুঙে বংশ
2: টিচার
1: টিচার দি তাকে তো বংশ পেনলে তুম নন রাইমস লার জুপ না তো বংশ পাংচেং নন
2: Tinkle, tinkle, little star, how I wonder what you hide up above the world so high, like a diamond in the sky.
1: Lanvi lama bungso? Chaklo, Jimmy Sen lo. No, nako puthot bungso hin pe, nako poem bar jupo in dutulang tao, tangte bungso pia poem no nang bar jupo in hang ke?
2: Karbia poem.
1: Karbia poem di, tangte bungso pe ne ar jupo in thunang. বংশ পাংচিং পনন
2: আনাম কদম ও নাং হেম্পু কেথে আনাম চিনিয়ারি কদম নাং ফানসিনি পেথে আবের আদাং নাং হেম্পু চিনাম নাং দবম সনসিরি আর জে চিনি উন এ নাং ফান লংরি লংপাত লংকু লংদাং দপেট নাং আর জে দো আন জকং হরাং বিদি সিরে নাং সি পি পাজার আবাং চুকলেম চুদাম চকছে দো আন নাং সি পাজক আবাং নিতুম কিসুং দো আন দুগলাক নাং সি লাং সিরে লেসি হেম্পু কাইকে আদাব চিনিয়ারি কথা নাং ফান থ্যাংক ইউ
1: কোসন ল জুমিসেন মা
2: জুমিছে
1: থেগলো দি বংশ থেকছে অলপ বংশ ননকে আকৌ আনো কাপড়ে একমাল দোলাংকে পাৰ্জুপন নিহাং দোলাংকে
2: লোন
1: তাকে লোন লেয়াৰ জুপনা কাদু কবিতা আৰু যদি পামিন দে তো বংশ পাংচিং নন।

0: থ্যাংক ইউ।
1: চোরপার ল বংশতম হান জুমে সেন পেন লুন জির কেপার জীবন থেকাপ চোর ল কাদুকা ভে ফানস্তা মে চোর ল কাদুকা ভে বংশ মারমান্তা জুমে সেন পেন লুন জির কাপার জীবন পথ
2: লাপেন তে মে চোর পার পিক ল কাদুকা ভে বংশ মারতুম হান বুস্তা মে আলাং লিতুম আপর কাছি পি পেন মেনা কেথে কেথে কা সন আপু থাক কাদুকা ভে রিডু কার জুয়ারাত দোয়ান ফান্তা মে জুমে সেন পেন কেপার জীবন থেকাপ চোর পার ল বংশ মারতুম হান্তা মে আলাং তুম কেকলেম কেদা মালং আন বুস্তা মে মে সেন বেন বাপ্রাং দুন থেক পুসি নিং থেল লাপেন তে মে আরাম লং পেন তামে আন সুসে কে বাপ্রাং দুন থেক জে ফান হির জুমে তামে হাং পিদুন ল আসি পিনিয়া জামেকে নীলি লাপানসি ইংটনিক ককলো লাপেনতে কাদু কাবি রিডো কার জরা তোয়ান ফান্তামে সরি সরিয়া কার্ডম বাজিরিকলো কার্ডম।

হিন্দি লামার জান আলু নংদেং আলং পেন কিছুচে আলু নারজু থুই থা আলু না লামথে মে তুইচক বাগা লায়া লবাংস আলু কিলু না বাংলাকে কুমার সানু লাপেন আলকা ইয়াগনিক লবাংস লামার জানা মেন লাকে হিরো নম্বর ওয়ান।

0: Labuan na po nung litong, English alo na jaymek ang reng long pena son son na lun arjuik long tang lo. English alo na jaymek, kira ga parjuke lapan si kang tonig lo. Nona dun tu, diri makaya jaymek damig lo nang, diri makaya jaymek ang reng long pen gandiram timung akaya lamu kitan pon jebang hewali ing tipi.
1: Gandhiram Timung. Gandhiram Timung inut khai kaching hon lapen lo kacharli ariso ejang atum methang akhaya phan katheang atowar kijapon abangku anangli kachepaduk ajok karbi lo charli asong karbi student association pharukri sirkepra phokepra sirkep aninkan jakhong po achiklu nipai inkoi raisi nime arni difu adung kido dilaji lp school along karbilo charli ariso ijang tuma pinang an armu chingrum si bangso asong amahang pathek ponlo alangli mahang kithek adim ke phuluni ahawar revenue circle office malom lapen pharukri sirkebra thongkep ra truck aninkan si mahang kethe alangli sarbura ke karlitang langtuk timu lapen asar pi ke karlitang kawe intipi ninkan thongkep ra truck si arta ahut ansi alangli hilis sangma pen pharukri sirkep ra truck si kep rahini aninkan chepachor cheparup lo halaso ahut alangli hem asor arloso abangke difu government girl high school along the assistant teacher asakori klemdun bom bonsita alangli tum bahini akai ding pike choboche ra pet thekthe detlo latum pinanso bahini angbong kopini kachetonte kedo ajok bahini ta kedo adim palong ka daklo gandhiram timu alangli lo kacharli ahinke charli dun o longli detlo hem pen alangli phan kapat charli avarsai kijum mate tangka maha ahin kadure ajok alangli kep angding ansi kacharli ington dun koklo sita alangli karbi akhaya phan kachinghon dobino bangso angtheke alangli kijapon kachipaduk ajok karbi student association amahang pathek henlu bangso karbi student association kiching si amai phuke sar pratap chandra tokbi aphan si arpu pekponlu lapen alangli mithang amat ke konchum bang arpu si dengponlu alangli lahai pen anparata kapat thua hinta aninghang u difu karbi anglong sport association along ta alangli konchumbang arpu dengdun si kapathu an aning ke hang ariso atumaphan aning kirungpon aphan klempon lason si alangli karbi anglong sahitya sabha amaiphu difu club amaiphu difu kendriya bihu samiti amaiphu difu barowari puja mandir amaiphu lapen clearup sankardev sisu vidya niketan keseng ta alangli kacherapdu gandhiram timu alangli inut ahokpet alam the aputhak kachisong hai abangphu alangli karbi anglong adang kapaching thur ponji aphan aning kehangdu lasi alangli MDC election socheng dhenta constituency karlitang joising doloi terang pen chidanlu sita bangso ahut remdundet sita alangli aning chipa oi e lapen arnisi highway ji pusi aning honjat thiplu lason si puthot pharukri sirkepra troxikepra narkep aningkan difu legislative assembly anghoi along janata party ahin pen thordun si bangso aphongke চিপাহাই দেরলু বাংসু আহুত আসাম আলং চিফ মিনিস্টার কে গোলাপ বরবরা আলং লিতা বাংসু আহুত মিনিস্টার অফ স্টেট মানদুলু সুরি হিনিরা কেপ নিংকান কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল আহিনপেন মান পেং কেথে খরসিং তেরাং এভার্ড আলংলি গান্ধীরাম তিমুং আফান হামফাং সাইক্লেমবাং মেসেন রাতচারি আবাংফু জুতাং জুবাত কচিংহন লুনবারিম আনিং কেহাং লাপেন কাপাথু আনিং কেহাং আবাংফু পু হট পনসি বাংসো আনং ই আলংলিফান পাজির পনলু বাংসো আনং ই কে নিংকান ইসেক পেন ইফং কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল আমাহাং কেথেক ইংকয়রা কেথম আর্নি বসিক আচিক্লোসি কাপাজির পনপন সীতা নিংদুক আলাম বাংসো আনং এ কে আলংলি আরং জিওয়াই জুয়া ফিসি বাংসো আনং এ কে পাজির লংরং আলংলি রং কাচিওয়াই আর্নি কে নিফাই এট আর্নি থং থং আচিক্লু সুরিহিনী রা কেপ আনিংকান
0: আদুন্থু তিরিমাকাই আজাই মেক আংদেং লংপেন কাজি রঙাং পি আকা এলামু কিথান পঞ্জেবাং হেভালি ইংটিপি
1: কাজির রংহাংপি কাজির রংহাংপি ইনুত আরনাম আজকং কেলং আবাংফি পুসি কার্বি আফুরকিমো মাতে ওভেলির আলং দো আলাংলি সারবরা আমেন কে হক রংহাং লাপেন আসারপি আমেন কে বং এ তেরনপি আলাংলি কাজির রংহাংপি আইক আমেন কে খয় রংহাং লাপেন আবং আমেন কে কাদিং রংহাংপি আসার বুড়া হক রংহাং আপ্রাংকে চোমাং আলং রি আদুং বিথি আর লকপু আদিম সি কেদো হালাসো আহুত চোমাং আতুম কার্বি আরং রন চংহু কিবাং আহুত হক রংহাং আপো আপাই আইক আবং লাপেন আংজির আতুম আফান আন তা পাথি ক্যাং এট হালাসো আহুত হক রংহাং আর্তা কে নিংকান ক্রেকেথম আনবেলা লাসো রন চংহু কিবাং পেন কার্বি আতুম চুমাং আরি দেং পেন পিনাং আন আবাং ফু আতুম আপ্রান দামনাংলু চুমাং আতুম কার্বি আফান কাচেনেক কাহোলু কাচিচাক উন ই অং সি পিনাং আন আকার্বি আতুম হালাদাক পেন হেলোউইং আদিম আন নাংকাতলু লাকে নন কাজিরঙা আহাওয়ার আরলু তোয়ার কেথম পু আদিম হেলু আলাং লিতুম তোয়ার কে থম্পু আদিম রং নং চকিম লো লাপেন হালাদাকসি দো পাথির লো হালাসো আহুত হক রংহাং তা নং কাতদুন জুইলু আফিয়ান কে হক রংহাং তা দাক কাজিরঙা আহাওয়ার মালমসি থেদিং পেন পারিসোলু লাসনসি আর্নিসি বং এ তেরন পি পেন চেপাচর সি ওসোমার চোপাথেলু লাপেন আহেম আরিত চিপাং চলু আর নিশি কাজির রং হাংপি আপি আপো পেন কাচে বহং আমাত হেম পেন কাজুই বাংসো আহুত কাজির রং হাংপি আর্তা নিংকান ক্রেট্রক্সি আনসি দোলাং কাজির রং হাংপি আহেম পেন

জুই আমাত নামপি নামদর আজ ইনুয়েট সি দামতাপ দামফ্রু কাংচির কালাং ইক ঠেক দিকলো লাপুসন দামতাপ দামফ্রু আহুত লাংরয় ঠেক লং লক্সি লাং কি জুন দামজি আফান লাংরয় আদুং আন পালে দামলো লাং জুন ডেট পেন ইলং আদিম তৎলুনসি কাফেরে চিরু কচার নাপ আরেলো লসন আপর আহুত আরনাম আসুপি আতুম সিনিং আংসং পেন কাই আর নি আসন লাংরয় লাং কাচিং লুজি আফান পিউথি নাংকিসুন নাংকিসুন আহুত লাংরয় আকুং কাজিরং হাংপি তৎলুন সি কাচিরু চারনাম আরেট ঠেকলংলো আরনাম আসুপি আতুম কাজিরং হাংপি আদুং আনদাম সি কপি আথে কেদো সি লান আনামপি নামদর আংবং লে কাচিরু আরেট লোমাপু লাপেন কোমাত আও সো মাপু আরজুলু নিপাই নিপো পেন কাচিবহং আমাত হেমপেন নাংকাত জুই পুসি চেথাক দুনলু আর জে কেমে ইংহন মেমে লাপেন জিনসো অং আমাত আরনাম পি আসু পি আতুম কাজির রংহাং পি আফান আবাং কেরেং আমাত সিনিং আংসং পন্ডেরলু লাসন সি আলাংলি কে সিনিং আংসং আরনাম আতুম আলং দোদুনসি থে ডিং দুনলো সিনিং আংসং কে দোদুন এসেক কে ক্লেম কে দাম কিলুন কে কান কে ফির কে থাক হে হুই আন্তা চার্লি দুন এটলো লাসন সি কাজির রংহাং পি ইনুট থেকপি রেপি আবাংফি নাংচমানলো পিন্ডেং সুম্পদ কাচিং থাং লাপেন আরা জে মুমাং আন্তা আফি কে আরনাম আসুপি আতুম আসন থতলো লাসন সি সিনিং আংসং আরনাম আতুম আলং কেদোদুন ইংকান ইংকয়রাপ্লি আন প্লেং রকলো লাপেন কাজির রংহাং পি তা পাও করজাংলো আরনিসি পিরথে আলং কেদো আপি আপো আ ইক লাপেন আবং আতুম আফান চিংটুং চার ই আনিং চেরেং নো সি পিরথে কেবাংজি আফান মাথালো কাজির রংহাং পি কে সিনিং আংসং আরনাম আতুম আলং কেদোদুন আপত সি আরনাম আজাকং দোকলো লাসি লাকে আবাং কেরেং আমাত সিনিং পেন পিরথে নাংসুন থেক লাপেন পিরথে পেন সিনিং আরলু থেক হালাপু আপি আপো আতুমকে কেসার অং সি আমেক চেচার চে আনু কাংথং চকলেম থেকথে চোদাম থেকথে বাংপিওক চোওক আনলু আমেক কাচিচার চে আনু কাংথং চকলেম থেকথে চোদাম থেকথে আজয়নে আসোমার লাপেন আমুন পি আতুম কাজির রংহাং পি আপি আপো আফান রিটলো আন থনদাম ককলু আরনিসি কাজির রংহাং পি সিনিং আংসং পেন পিরথে নাংসুনলু পিরথে নাংকিসুন পেন রিডলো আলং সারপি পেন সারবোরা বাহিনী আমেক কাবে ফারাই রকরাক ঠেকলকলু নাংতুম কোমাত আহেম আসার পি সারবোরা ল পুসি কাজির রংহাং পি আরজুলো লাসন সি সারপি পেন সারবোরা বাহিনী তা আকাই আলামো ইহিন পেন চেথান প্লিরলো সারপি পেন সারবোরা বাহিনী আকাই আলামো কার্জুলং পেন আপি পেন আপো লো পু চিচিনি দেটলো লাপেন আমেক্রি বুপ্রুপ্রুপ দেটলো লাসো আহুত সি কাজির রংহাং পি তা চেথান দুনলো নিহেনলো নাংসু পি কাজির বিহেক আকো আহুত হেম পেন কেকাত জুই আবাংলো লাসন কার্জুলং পেন আসার পি আসার বোরা বাহিনী তা আনিং আরং পিকলো লাপেন আসু পি কাজির তা আনিং আরং পিক আনলো আপি আপো আফান মেথাং আহেম চিওয়ানডেট সি কাই আটেং চোক্লেম চোদাম সি আনিং আরং ফ্রোলো কাজির রংহাং পি আরনাম আজকং কেদো আজক আ ইক খয় রংহাং আফান হাওয়ার ইসি পাচারি পাচলন পঞ্জি আফান রিচো আরপু পেককলো খয় রংহাং কাচারি আহাওয়ার কে নন কাজিরঙা হেনলো লাসো আহাওয়ার আপ্রাং কে কাজির রংহাং পি সি কেন্দু কিবিবি পুসি ননপু আর নি আন্তা কার্বি আহামফাং আলং চেথান বমলাং কাজিরঙা আমেন কে কাজির রংহাং পি আমেন পেনসি নাংকে প্লাং পুসি কার্বি আফুরকিমো আলং দো কাজিরঙা ন্যাশনাল পার্ক কে আরেং কেলক আতুম মাতে ব্রিটিশ আদিন আহুত সি বাংসো আপার্ক
kapinchong kang.

0: আরেং কিলক আতুমকে কাজির রংহাং পি পু থেক থে দেবছি কাজির প্যান রংহাং পি পাচিকুপ লকছি কাজিরঙা পুকলু ফুরকুইমো আলং লংদামলতে কাজিরঙা কে কার্বি আলং রিপু চিপু দাম উন কাজির রংহাং পি আলংলি মেথাং আখাই আফান চিংহন লাপেন আলংলি মেন পেন আজক কাজিরঙা নিশনাল পার্ক নংমানলু
1: তিরে মাকায় যাই মেঘ আং রেং আলং পেন নাসন নাসন কাজির রং হাংপি আকাই লামু বিথান পন আরজুই লং টাংলো আদুন্থু লামকানা যাই মেঘ দামিক লং লামকানা যাই মেঘ আং রেং আলং পেন সে ইক আমেলু রং টাং পু কে সি এস দেখে লং জুন পেন চেপা আরজুই থা
2: ও নেতা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দোপিকলো আর জুইগ নয় হো মাই

0: Mitingi doji arni alam, pangri pangdon, adama sararni, mahanga teka birta, kiti ke janga birta, ke jorke nam alam, kularaki mikang puo birta, hem ki mikilut arni, chojun chomankan, rong care, aronga je, bihu, Christmas, ninkan ki mia hirjumik kachipia birta, lapenan parata, asona sando piglang.
1: Ente ko son la pachinipo, kodaklo ka humri dam nang jike.
0: La daklo, akashwani di pua long lo, mina jong se dam de pulote. Mobile number 94768-80085 kalite 91010-08242 along le chinki je thanba prang da chokji.
1: Ba, awar sai ke meta. Nilita cho endo nang silang.
0: Wang ignoy, ladaka kashwani di pua long.
2: Hoi gol bebostha.
3: কি হর
2: গুড্ডির ফিজর
3: সাউসুন 20,000 টকার লোন ততালিকে জানানে কোনে দিছে সুদ বা কিমান লোন নিয়ন্ত্রিত সংস্থার পরাহে লব লাগে ধার হিমান প্রয়োজন যিমান তাকু সাই সিটি হই গল ব্যবস্থা দরমহা এডভান্সত দিছু
4: আরবিআই কয়
2: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে

o'clock pate mo gorom gorom nai mate di 10 o'clock pate ne 9 pen de ne start po asonyalo igela ane na order specita di mang 1 o'clock pate di ne 11 pen lote ne tun pidang pi at ye di pi at po ange 1 o'clock lote ni tum thon nam po pe ala son khali ke ke bang mate di la ke ne plan ke bunai na ko mate di gorom gorom ke ke bunai ne mate di la jo la bom khali bunai pa pang sam po bikok pa yalo adapt se sob finishing la po son yalo bang na ngene ko se nilong ke khodai ta fresh lo ni tum pini non bunai po ani ang samli tum nang ni pate ni tum ke la ke george lo pina ba ke ni tum ni jor pon ta ko chi bunai thu po aja na bread pon na cream bun pon na cake pon ni tum bang ke ri bang ke ni tum ke george lo khodai ta mane fresh nang po hem long pon na canteen long se ta khoda ke doctor tum se nurse ang se patient tum du ma ti khoda ke medical po sab ta chini একদম সদায় এটা ফ্ৰেছ নাই চলাম মানে সদায় এটা ফ্ৰেছ ফ্ৰেছ লৈ নিদিওঁগে আহিয়ে নিদিওঁ চিতা বাংফান পিজি পিব মিঠাং চুহি পিতা নিদিওঁ বাংগে পন পি লৈ এটা বস্তু এটা সদায় এটা নিদিওঁগে ফ্ৰেছ লো দেখ হেম চিতা চান লো মানে নিদিওঁগে মানে জ্বৰ বেৰ ফাঁচি বনাই চচন মানে অভাৰ বনাই নিয়ে আলো চানি আলো লাগিলে অৰ্ডাৰ লওঁ মামে দিন ফ্ৰী পিদিন হে মানে নাং নাং প্লেট কেপ পাতে নিয়ে প্লেট এ চিপাক ফ্ৰী কে পিদিন দুনিয়ালো কেক বাংকে দলো সেটা মোমো বাংকে নাং চার্লি বাংাবে নিপু প্রাং দা ডাক বাং মাদি রে মামা নি হাং দতে নাং চার্লি নন পু সেটা বাং বাংবে সেটা নন কেক হাই বাং বতে নাং চার্লি হে আন নাম পেন বাং নাং থান থাপ প নে তা সার্টিফিকেট বাং কে পিপে হে নিপু নে নে মে থাং ফাসি চার্লি দন চরপ নি বাংগে লাই বাংকে পিপে সেটা লাং তো বাং ল নাং রিকোয়েস্ট লে নি তা চার্লি টুং দুক থেং টুং দুক নন কোন আনি বাং নাং চার্লি দুল ল কো আনি বাং অর্ডার কে লং ল কোয়ার মানে চোপার ঢুকলো আনো মাতে নেশন থাকলো ঠিক বাং কেবল দো পোটে কোয়ানো নি এই কেনে ডেভেলপ ই মাতে দি মিঠাঙা ডিম বলে ঠিক মানে নি বাং ঠেক চট গেলিল নি কে ঠেক সন সন নাং ঠেক দুন নাই পেল ননি লং নি এক্সাম্পল থান পর ননি লং চেক লো জনি বা লাং না দুদু কোয়ানি অসো দি একটি নি কুপি মানন কে থান ওতে দি নাং ঠেক দুন লো ওলা সন সো মা টঙ্গে মো নি লং পেন নাম জই সিতা লাং টঙ্গে আলি দপো এ মো ননি কোরজাং লাং মো পিনান দ দে পটা মিঠাং মানে চার চাপ ঠেক লো মাতে নন ক্রিম বন পুনন এ কাপ কেক পুনন এ ব্রেড পুনন সব নং থেক দন লাভ ল খান লাভ ল টক পি লাভ ল আন লান তে আন নি টুঙ্গে মানে ইনি কে বনাই কে নং পারফেক্ট ফি মা হদাক তা আলিন দন নং লা আনাগ্রাম পি নাই লা আনাগ্রাম পি নাই প সো আগ্রাম টেং ল তে দি নং পারফেক্ট ল ননি লি কে আন ট্রেন নং পতে দি নং আন্ডাস পি দি নং সন ইউটিউব পেন লং পতে নং কো আন জে দা কে পি নি দে চি নি নি মা তে দি নং ট্রেনিং দন টাং ল পতে না এ 100 গ্রাম পুনন 200 গ্রাম পুনন সি নি লা আনাগ্রাম পুনন পিকিং পাউডার লান পুনন সোডা লান পুনন মার সব আগ্রাম আংসের লো লা সব আগ্রাম পেন সিডি লি মিক্স নাং পো কাখির পুনন সিনি পুনন হে চার সেটা মানে পারফেক্ট নাং পো আগ্রাম আংসে ইয়া লো আগ্রাম আতেং লো ন নাই সি বাগ মিক্স দে লো তে দিনা কাঙ্গি কাং পো নাং মেন জি মেন বেগা লে হট পেন দে মেন মে দে রা পা আন্ডাস পেন পুলোতে নাং আয়ুক পেন লো

0: dem perfect lo ke men ke chus ta ke chota ke chota perfect lo na ajak pen ke kek ta pine baking bc po hijack dota domati di gela soda ta la son do mate mane ya ta equal nang po ja ta equal pa te ke chota perfect lo no no ko ke ni phan pak ta mane la hai bang ke complain pa ka vela mane la so teng pen claim lo po te dia cha ta bostu ta di chumisan ti ti ya le ha
1: te nang li jong jong lai hui ka se la ma long e ko pi pi son se nang li ki pi dun dun lo
0: নসন কেক বনাই পতে আটা নং প এ সিনি নং প কাখের নং প বুটি নং প এ সেন নং প কালার পিডিতে নং কালার পি নং পাজার কালাটা নং নি নং রেড সি পি মা ইয়েলো সি পি মা পি প এ সেন পি প বেকিং পাউডার পি প কে ফেলো লব প্লাসি পি প কে জাংটু সি মিক্স প মোমো পসিতা লসন na karena we pulote like der opo karen do pute prabje no no thage ji pulote nang kan adha konta ta cho
1: kek jong se
0: se kek ke mone oven pen pulote ako nang hala without oven mane nang gas pen pulote jo no son momua asten do mate di momua asten pen ta bonai me mane nang karen ta ai nang ne mo e ke ka bonai ta nang hem bonai pulote mane la ansung nang ni ke mane la dak bang ke 45 minutes nang without oven bang ke gas pen pulote ami pa bihek pen he la pote 45 minutes ke nang
1: tangte nili nangli phanar chu thweklang tangte la fast food hai hoyakulat ki pi pen ta isi che dungali du punangli pudamik chima
0: ali dolam ne phan customer nang kan hon pen ko ani ni de non ko alo ni kan krehini la cheklo jan ni la customer le ni long wang wi puti ni nonan ta che bon check time me ne chingkir check time me si ta customer nang kan hon pen par non puta ni ko alo ni kan krehini la cheklo jan ni to an opinion ke anam nang kan hon lo customer ne phan kan hon ja ni la chono da sonde wang we de time me ni ko sani chi ni dal he stan ma customer ne phan kan hon ja ni mane nonan ta me ne ne pusi continue bom ya la alle da do piglo alle ke ni ge ni somar phan ke por hi ta lon ni hem da tang tips ta ni hem ke chikim long la gari do lo somar phan ta ni ke school ka don basko si pa don bahini ka che ro pa pot ni ke sung o bang son da mo le pilang de pa dali ni a class ta si ve ro pot fi ta lan te lan pinang po bahini pinang po mane e pa phi chat lang po pelo la pen lok si ni ke reng i lo somar phanta ni hem phanta ke chu ki jun punon hola ni long na claim punon lai tum phanta lo son ya lo ani hang tuman pote ni long wang non nang chali non e mo fast food si nang chali ma bakery le nang chali ye ta nang chali la son thora le ke nok ta vi lo nang nang hem tor lun pe ne nang bonai si ta nang hema dung le che jor ta nang lo lai ke nang ni pe fast food ke nang sop ta non ke ki bi ki ti osomar sop ta cho e pinelo bakery sta nang mitang bread bonai lo te nang bread hem nam nam jok plot hem e mitang le chu bonai pole bread ponon e kene pelo butter cookies ponon coconut cookies ponon nang lai pen dam ko anlo karam nasi lai bang mote charli te mi sen ji bon pya ra na mama ning hang tum pole te ne long nang humri ta mi pin sonon alo sonon charpi marnon sar marnon ane ne long e hodai ta welcome lo wang yi polote yang sali yute sob mat ke job ke long lap le pod ni pen dang long ni me thang da job ke vista ni la hai ka bot e pen non lai ko an ne ta success lo la si non ovi ki mi tu man sta job ka vit wan ke la hai ta claim mi lo charli mi lo
1: me sen lo nang li ke than da malam the la pen churo lo ni li tum nang li phana cho pha teng pen nang li wang se fast food ka selam an par ta ka ske kai hui ka selam pen ta i si me sen ali bu aputak radio nang kar judun ke do ana tuma phan ke than ka pachi ni po tang te pini ke apor chok tang lo la simo ar ni ka prek le la an so se chingki chi than chu ik lo na do me thak me kardom
0: kardom
2: লাপন আপন আংলি তুম আনা রং হাংপি লাপেন হুনালি তেরন পি এতিমং বং ফাস্ট ফুড আ বিজনেস আলাম থে পুথাক চুচিপুর আলাম থে আর জুইলং তাংল লাসে নং সে জগরিয়া পর পর ফাই করে শ্রী রাম নি থমকে প্লেং টাংল লাসে আকাশবাণী ডিফু পেন আদাব আজাই মেক কেরপার জুকে লাপান সি কংতন নিগল পিনি কন্ট্রোল রুম লং সাই আর পু কে দেং বাং আমেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিকা তারুপি পুথত আর নিকাংসাম পরপাইকে থমরাম নি প্লিকে রাপ্লিয়া পরলে চিতং থুইগল নাং

আমুজুই আদর পেন সিলিন্ডার বুকিং পঞ্জি আফান বায়োমেট্রিক আধার আংঠিক চিপি পনাংপু লাসোয়া সাই পেন আজক আহক পেট লাপেন কেলং নাংজি আহেম তু না তুমসি গভর্নমেন্ট সাবসিডি কেদুয়া গ্যাস কেলং পন আলামথে পাতিনিপু কার্লিটাং লুন্সিপু লুনচারি বাংফু জয়ন্ত হাজরিকা পিনি আমাহাং কেথেক আর্নিলো আলাংলি কিজুমিসেন আলুঞ্জির সি আসামিস আলোতো নাকায় আফান আন সুসে আর ডি পিদুনলো আলাংলি হাজরিকা কে ফারুকরে সিরকেব্রা ফ্লিকেব্রা কেথম আনিং কান পিনিয়ারনি সি মঙ্গলদৈ আলং পীর্থে হাতিলো বনরিয়া ফুল নিয়তি বৃষ্টি ধর্মকাই নতুন আশা হেহুই আলামার্জান আলং আলাংলি আমেথাং সিলতুন চারি পনলো আলাংলি আরঙ্গচবয় আর চিফ মিনিষ্টার ডক্টর শর্মা হিন পেন আমানাপিং পিপনসি চিকিমু পনলো শহীদ দিবস আপুথাক এস বি আই ফাউন্ডেশন লাপেন গ্রাম্য বিকাশ মঞ্চ পেন বিশ্বনাথ আহা ওয়ার আরাত কাচারা পেন বীরাঙ্গানা শহীদ কনকলতা বড়ুয়া আকায় কাচি পি লাপেন কাপিচিপেকলাং পন আংথিন কিঠি আফান চিকিমু পন সি পিনি আমানাপিং পিপেন সি সাইডেং পনলো বড়ো লতুনাপুয়ে আলং লুন্সি পি মাতে মেলোডি কুইন আনং কেডু সুলেখা বসুমতারী আফান ইসি আর্ডি কেডু আমে আলং বিজনি ইংখং ওয়েলফেয়ার সোসাইটি সুরিহিনীরা ইংকয়রা ট্রক আনিং কান আফারমান ম্যান অব দ্য ইয়ার আনং এ পি বাজির পনলো বিজনি পেন কাপেকলাং পন আপ্রাংসি বড়ো আবির্তা আলু সানসেয়ারি বড়োল্যান্ড ইংখং ইংডেংকয়রা কেথম নিংকান কেচক পেন পাচিজু দুনসি বঙাইগাঁও আহাওয়ার মাউতারা রৌমালী একাডেমি বি এড কলেজ আলং কাপিডোপন কাচেতং আলং সি বাংসুয়ানং এ পি বাজির পনলো স্টেট কাপড়ে কাপড়ে আংকাং আলংটা পাতুমি লুন্সিপু জুবিন গার্গ আরং কাছে বয় নিংকান ইসি কেপ্রেং জুবিন দিবস তালন আর্চু পনলো সোনাপুর জুবিন সেত্র আলং জুবিন আফান আরং কেথন আকলাম সুরি সুরি আরাতুম চিংভ্রম দামলো জুবিন আরং কাছে বয় আর্নি আফান চিকিমু পনসি গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলা সেত্র আকলাম আলং মেলুর থরকাই পনসি আমানাপেং পিপনলো লাপেন ইংডেং ইংকয় এশিয়ান গেমস কাপড়ে কাপড়ে আংডেং আলং পিনি টিম ইন্ডিয়া পেন কাপাথু আতুম চেপাতে দনপু টিম ইন্ডিয়া পেন হকি সোয়ার্লো আসং আতুম পিনি উজবেকিস্তান পেন লাপেন পিন সোমার আসং আতুম ইন্দোনেশিয়া পেন পাথুপঞ্জি আলামদো বীরটা পানসি কাঙ্ক নিকলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিগে চিটিয়াচি ক্লোনি ফাই ইংকয় ভঙ্কুরু আর্নি কার্বিং ডেঙালং নিলি বন্তিটি মুপি কান্দকভিয়া ফান্ডা কার্ডংবা জিরসি কার্বিং ডেং পথ ডাং বন্ধুলো কার্বিং ডেং কিবাং মিডিয়াম ভি পেন মিটার ফারুক ক্রীড়া ক্রী সিরা তবুরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির কেউলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবুরা ট্রক হেনলো আদুন্ডুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জি এক্সেনাং পিনিয়া সারলাম থে লাংসু চুটেং পার্ক হাই উন ই থেক দেটসি কে পাসুম লাম থে কে মান লাংসু আথে কে লাংকম হে আদিম কে কে তেং তা জয় কে লাসন আদিম আলং তেং পেডলো তে অ কিরি কে জয় কে বিন লাসন আকাম ফানসি কে তেং পার্ক বলো কাপ্রেক আমুনি ডাতুম চিনি দুন্দে পিন পেন লাপেন আর্জু লং লি পিন পেন কাচুক্লেম আকাম আফান্তা লাসন সি কিপু লাসি সারলাম থে পুলো লাংসু চুটেং পার্ক পিনিয়া সারলাম থে লাপান হেনল পিনিকে ভোমকুরুয়ানি আপদসি লুনাং ডেং আলং আং ডেং চারি বাং ডিং কে হানাং লুঞ্জির আলং পেন আসনসন আলুঞ্জির আর্জিক সেনা পিনি আং ডেং চারি বাং ডিং কে হাং আলুঞ্জির আলং পেন আপ্রাং সি আলুঞ্জির আর্জিক সেনা আলুনালাম থে ও বার্লা মালমসু কিলুঞ্জি উপেন বি

নালে তুমার বেংডেঙ্গার জনবম লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু পেন কার বেংডেঙ্গে বাং বিদিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসরা তবরা ফ কিল হর্স পেন ফারু টক্সিয়াং করা সির ক্যাবলা পেন মেঘা হর্স পেনলে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যানল আদন্ধু এসন কেডাং সদ বীরতা আর জেকসেনাং বরেং বীরতা ব্যাংক অফ বরোদা আলং আকিলে আংহয় সুরি সিরা ফারু ইসি ওয়েলথ এক্সিকিউটিভ লাপেন ক্রেডিট এনালিসিস কপাপ্লেং পঞ্জি আফান কাচনিং রিয়ালু হাং পনল ওয়েল এক্সিকিউটিভ আংহয় কাদু কবে সুরি সিদো লাসো আংহয় আফান বাং ফুম ডিগ্রি আংডেং কে উনতাং নাংজি লাপেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস ডিস্ট্রিবিউটর আরেন কাচারলি টাঙা সার্টিফিকেট কেডো টাঙা তুম নাংজি বাং ফুম আর্টা নিঙ্কানিঙ্কয় রাহিনি পেন থংকেবরা হিনি আংবং সি দো চটনাংজি ক্রেডিট এনালিস্ট আংহয় ফারুই সিদো বাং ফুম ডিগ্রি আংডেং কাচারলিটাং লাপেন চার্টার্ড একাউন্টেন্ট কাচারলিটাং দো নাংজি বাং ফুম আর্টা নিঙ্কানিঙ্কয় রাই সি পেন থংকেবরা কেথম আংবং সি দো চটনাংজি আং তনালাম থে লাপেন কাচুনিংরি আলু কেজক দুঞ্জি আফান ব্যাংক অফ বরোদা ডট ব্যাংক ডট ইন ওয়েবসাইট লাং একদমে কাচুনিংরি আলু কেডেংপন কিজুত সি আর নিকে জিটিএচি ক্লোনি ফাই ইংকয়রা প্লি হ্যালো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন জিওলজিস্ট এক্সামিনেশন সুরিহিনী রা ইংকয়রা ট্রক্সি আটক্সি আসাদ লাং আফান কাচুনিংরি আলু হাংপন বমলো জিওলজিস্ট জিওফিজিক্স কেমিস্ট আরেন কাদো কবি ইংহয় ফারু ইসিরা ট্রক ইংকয়রা ট্রক্সি দো আফান কাচুনিংরি আলু হাংপন লো বাং ফুয়াতুম আর্টান ইংকয়রা সি পেন থংকেবরা হিনি আং বংশী দো চটাংজি আং তনালাম থেলা পেন কাচুনিংরি দুঞ্জি আফান ইউপিএসসি ডট জিওভি ডট এন আই আ ওয়েবসাইট আলং লাং ইকদমে কাচুনিংরি আলো কেডেং পঞ্জি কিজুত সি আর নিকে চিটিএচি ক্লোনি ফাই ইংকয়রা হিনি হ্যালো আসাম সরকার এনিমেল হাজবেন্ডারি লাপেন ভেটেনারি হামফাং আলং আকিলে কিদু ফাইফারোহিনী ভেটেনারি ফিল্ড এসিস্টেন্ট আংহয় কপাপ্লিং পঞ্জি আফান কাচনিংরি আলো হাংপনলো নংনাম চিকলো ইজন সেকা সুরি ক্রেপলি পেন সেকা সুরি ট্রক সিকেপ আন গ্রেড পিল সেকা সুরি ট্রক রাফারোহিনী লাপেন আসন সন বনাস দুজি বাংফুয়াতুম বায়োলজি সাবজেক্ট পেন সায়েন্স আংডিং আলং হায়ার সেকেন্ডারি আসাদ লাংকি উনটাং নাংজি বাংফুয়ার্টা নিঙ্কান ক্রিনের কেপ পেন ফ্লিকেপ আং বংশি দোচ নাংজি আং তনালাম থেলা পেন কাচুনিংরি দোনা ফান ওয়েবসাইট এনিম্যাল হাজবেন্ডারি ডট এ এস এস এ এম ডট গভ ডট ইন হ্যালো কাচুনিংরি আফান কিজুত সি আর নিকে চিটি নিফাই ইংকয়রা কে থম হ্যালো এস এস সি আলং মতে স্টাফ সিলেকশন কমিশন পেন ফাই সুরি হিনি রাফারু ফোরা থংকেব্রা ট্রক লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট এসিস্ট্যান্ট লাপেন ডাটা এন্ট্রি অপারেটর আংহয় আলং বোরেং কেপি পঞ্জি আফান কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন সুরিহিনী রাইকয়রা ট্রক আসাতলাং আফান শেকদাং পনলো বাংফু হায়ার সেকেন্ডারি আসাতলাং কে উনটাং আতুম নাংজি বাংফু আর্টা নিঙ্কান ক্রেনার কেপেন ইংকয়রা ট্রক সি আং বংশি দোচ নাংজি আং তনালাম থে লাফান কাচুনিংরি আফান ওয়েবসাইট কে স্টাফ সিলেকশন কমিশন ডট এন আই সি ডট ইন হ্যালো কাচুনিংরি আফান কিজুত আর নিকে ফ্রি এচে ক্লো নিফাই ট্রক সি হ্যালো ওরেঙ্গা বিরটা পানসি কাংতনিক্লো

0: kawe lapen barpi barso ke do tap abe kaching hoy det pen a joksi pokso pokang ake sota ke long lo lapen pok a hilong ta do kok titilo lasi nang li tum ka do kawe ta hem arlo lapen hem kom hem rai kapang thir jir thek ji aphan abang ke ke mesen lapen kang thir jir barpi barso a hem chikim nang ji tangte nang li hem along lapuson do ikloma ave lang li putangte ki kim serak ji aphan bor i ignon
1: লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহ পিনিকে ভোমকুরুয়ানি আপৎসি পুথত আংডেং জারিবাং নিঘেহাং আলুঞ্জি রং পেন আদুন্টু আলুঞ্জি রাজ্রিক সেনাং কিলুঞ্জি পুখিলা লেথে পি লাপেন শুভরাম ইংহি কিলুনালুন চেথা আলুনালাম থে নাংলে মানতে মালং পি তোটাংতে আর্জেক সেনাং পুখিলা লেথে পি লাপেন শুভরাম ইংহি কিলুন আলুন চেথা

পিনিকা পর্যক ইং লি আকাশবাণী গুয়াহী মহাবাহু কার্বিং দেন পানি খাঙ্কনিক পেনাবলে পুথরা পড়া তিন পেন চিটং থেকল নাম দু মে থাকমে কুরবাংথু

লাপন পৌরং লিটুম গুহাটি পেন কে পচিটা কার্বি আজাই মেক আর জুইগলং তাংলো লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই প্লিরা মিনি থংকে পাপর চকসি রেডিও কার্জু কেডো নারার ফান নিলি বিশ্বজিৎ রংফার কার্ডম নাম বজে দেখল কার্ডম লাপেন ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিগেচিতি নি ফাইং কয় ভমকুরুয়ারণী জাইমেক কেবং বম লাগে এফ এম বেন পেন ফারু সিরা তকবরাসের কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আপসমেতানালিতুম আকাশবাণী ডিফো জামেক আর জুইগলংজি আদুন্থুয়া জামেক লাগে ডিমাসা লুনবারিম ডিমাসা লুনবারিম কেরটকে পারজু জামেক আং দেংলং পেন পারুল বর্মন পেন কিলুন আর জুইক সেনাং আলুন আলম থেলাকে ওয়ানসু দুয়া

0: Lapona porna litum. Prafalo Brahma lapen alang liri sang ho dumpen ason son bodo lun barim arjui lung tanglo. Laki akas wani dipu. Jame ke bangpum laki FM ben pen paru sira tok bor sir ke megahertz. News on air app lapen race ae pen sita menang litum. Akas wani dipu jame ke arjui lung ji. Adun tu a jame ke laki rong ruba jame ke. Rong ruba jame ke ang deng long pen. Dilson rongpi Bikram Ingti Lapen hutbang harmoni be atumang bong kiphir ke thaka sai puthak chihu chiput arjuk sinang
1: aprangsi akaswani diphu ridukar joratum anaphan kardom panjirla kardom arniwang tanangli dumphan prekjek ajai megnang wanpi ason thotsi pini sita menangli dumphan isi prekjek lapena kenang sotna ajai meg nang wanpi la non lirmia kai hut সোয়ার লোতুম দেলে পীর ঠাকে থেক পেয়া মাঙ্গে থেক লাপুচট কেলনি ননকে পিনসু মারা তুমসে তামে পীর ঠাকে থেক ভাঙ্গু পিকটাংল লাপেন পেয়া মাং সামে ননকে টু ঠেক লাভল চিনি লাভল
2: পেলে তুম কার্বিয়া খেই লং সামে কে ঠেক বাং ননকে দুপি গানল সনসি আনুটি নাকি থেক সে কাপ্রে কে অং ডুঙলি তুমকে চিনি পোলতে পীর ঠাক কে ঠাক পোলতে সোয়ার লোতুম ফাঁসিলি তুম আর জুলং লাপেন থেকল মতা ননকে লাগাইল লিরমিয়া কাইল নন সোয়ার লোতুম দেলে পীর ঠাকে থেকাইল ননকে পিনসু মার তুমটা থেকল লাপেন্তে আমাং সেটা পেনা আন আমাং মাংকে সর লুতুম পেনাং পার্টা ননকে পিনসু মারটুম তা কাছিনি ধুলো লাপেন পিনসু মারটুম সি ননকে কেঠা নুন ধুলো সে নন কপাই কে মে পেন পিনি নীলি দুং দো আলাং লিতুমকে পিনসু মারল লাপেন পেয়াং পার্টা আলাং লিতুমকে লাসো হিন কে ক্লেম পির ঠাক হিন কে ক্লেম আর্জিটিং পিকল নিঙ্কান কেপসো সেলো নন নীলি দুং দো আলাং লিকে হাওয়ার খাত পেন বিক্রম সিং ইংটি লাপেন দোলাং আলাং লিকে দং মুকাক পেন নীলসন রংপি সিনন আলং লিতুম বেনসি লা পীর ঠাক আপু ঠাক এটি থিনি চেথান পঞ্জি লাসে স্যার ফ্রাংসি নাংলি ফান চুরুপি গান নাংলি পেন চেতং লং
3: ধরল কার্ডম
2: লালো স্যার নাংলি ফান নাংকার জু পঞ্জি কে নাংলি লা সোই হিন পীর ঠাক হিন কমেন্টু মেজি কে চেংদুন লা পেন কুপি গা মাথা পেন সি নাংলি হালা সুত কে চেংদুন ইগলো স্যার
3: আহক পেট পেন কে পীর ঠাক কে থেকে নিকে পেন আর আপর পেন সি কে থেকল বন সিতা মে হো সর ব্যাংকে রিসমাড়া রিসমাড়া লাপেন্তে ইলি কার্ড বিতঙ্গে

0: penang penung so pin so tumke claim clip ama chipakla ngai he la si no na bang ke e phar pen ke piso so me ke ana por bang ke claim at haya vedar lo ama ti piso an chal julo la sona sai si ne thek chok ma polo hema sor bang na nge thek upi ma ne ge chok lo pnan cha don don ma pang chang phet lo pang chang phet bo tor ke first ke thak chang pen ke nitum penan so bhang ni pen inurvet nitum ke thak inurvet pen thak lo lata কষ্ট পেন থাক মানে হন লং এ আথেরাং লং এপেন থাক মন সে আমি চেপা দুঃখ চেপা লাগ পেন কে লা পেন কে নয় অং চেপ অং চেপ অং চেপ অন পেন কে দুলো ননকে আড়াই লাথেরাং সি চ নাম এপেন সেনকে আড়াই দুঃখ পেগলো আথেলে সে পে থাক আনাটা ইনিং অয়নাং নেই থেক হলোতে চেরাপ চেতুলোতে লাপেন তা ইসি ফ্যামিলি কে রেং ইয়াশাল বাইকে দু পালামে লাপুলো আথে মানন হয় দেনে কাইকে নাই দিয়ান জং সে চিনি দুন দিয়ে না সে ঠেক লোতে লাশ পে পেন আজাদ লা পেলে পেন চং হেতা মেন কে নাং নেই উপেলো লাশ কে না জয় নে আমার নিলি তুমতা মন বাংকে ইনোভেট পেন কে ঠাক পেন কেন কে মুনিয়ে দৌলো লাসি সুপেন সো পুনয় সলো পুনয় পে গে ঠাক আহিয়ান হেতামি চেরাপ লোতে কেরাই আসার বাইকে দোলে ন নিলি লং হেতামে নিলি হেতামে কয়া নে কেবর ই পেন কে নন বাংকে পুরালো কে ঠাক বাংকে মানে আপে তা কে পাদর শিখুন এ লাপেন দেখে ঠাক বাং তো কোন সে ঠাক জিমা আসি ইলি কার বিয়ে তুমি তামে বর ইলতে দোহেলে বর ই আকো বর ইতা বর ই নাংপো নাং সাগরি লং লেয়া তুম ভেতামে এনে হেম্বে কার ডোরে আড়ো সতুমকে ঠেকার লগা সে তামে পেনশন দা জোড়ন রুপলতে দোহেলে নীলি জুং জুং কে মাথা তেং লোপলতে দোনা হেলে আমা পুষি মাথা দাম আথে মা নীলি মিঠাং বেন সিকে চিচি নিল নীলি তা আবে পেন বেন সিকে ক্লেম কে ননকে লাপুল মানে দু ওই কালি সিতামে এসে থে ব্যাং মিমুচত আসন সি চে মাথা পনলো লাপেনতে পে হুপুয়া দিয়ান ব্যাংকে নিগে আর দিয়ান ব্যাংকে আর লাম নেন থান চেতা চকলো কুপিয়া পিয়া ম্যাং মা আর মেনন থান চা নিগে তো ঠেকলো বোনাই ঠেকলো লাসানা থাকছি এই লিকার বিতুমটা কে থেকা তুম দু ও
1: নাংলি নন নিংকান কো আনলো লাপ হিন কে ক্লেম গে নীলসম স্যার
0: নীলি ব্যাংকে নিংকান ক্যাপে চকলো আমি কে থেকা ব্যাংকে নিংকান ক্যাপেন আপ্রাংলো আপ্রাংলা ডাক ডিফু লংলা টয় স্টেডিয়াম ফেলং আপ্রাং ডাক এক্সপো না বিদো সরকিনে তা চেতিং নিয়ে দেখলো নে ব্যাং বিহয়লা নে ব্যাং বিহয়লাং দা এক্সপো না বি পেন দা তুম পেন সো তুম সাইডে সাইডে সে তুম মেশিন কে ফিটিং আজাদ পেনে নে আমার লাস হুট কে নিলি আমি চেকলো জনকাং থেম তুম দেখ এক্সপো বিলো চেকলো জনকাং থেম কে আনি সামা পাতে তিন নাঙালাং দন বাং লো লাপেন সে তুম সে ফোন নম্বর চো এ আজাদ পেনে নিল কে ঘটি দাম লো লাপেন তে প্র্যাকটিক্যাল ব্যাং কে দাপেন সি নি ঠেক দম লো তা সে মেশিন কে হে নোট হ ডিএন সিএন সব কোতে ব্যাং কে নি একদম এ টু জেড কে পুরালো বাহানার জপরালো লাসি ইলি কার বিয়া তুম সিতামে লাসনা থাক বর ইতে আনুতিন সিতামে কিসুম কে কম চাত জিলা সপ্তাহ বর ইনাং পো
1: চুরো পিগলো স্যার নাংলি পান পুথর না যদি পো তালো স্যার নাংলি নিংকান কো আন্দো পো নাংলি লাসো আসাই কে চেঙ্গে পির ঠাক হিন কে
2: কার্ডম আফ্রাং সিনা লি হান কার্ডম পাজি রিকল নিলি কে ক্লেম চেং বাং কে লাপুল ফাস্ট কে বিজনেস পলাইন বা নিলি চিনি কে লাজির পো বাঙা কে দমেন বাঙালি অসমীয়া লাহে তোমাকে চেলাং বম লোলা তোমাকে বিজনেস পলেন বাং না থান পন আলাম লহে নিলি হান্তা লা চেলাং তোমাকে হওয়াল কুসি সি আফ্রাং সি বাংকে আলাং তো হান্তা সেঠেরাং থাকদুন হওয়াল কুসি আলাং তুম থেরাং থাকদুন ল আলাং তুমবে নিলি চেমে ই কো চেমে ও পুষিতা মে লালাং তুমা নিলি হানাং পুল বিক্রম নাং জংসি বিজনেস ক্লেম নাং লিংহাং পুলোতে হাডাক পেন পেরি ওয়ান পুলোতে নাং জংসি লাহাই চোয়ান উন পুলোতে পেরি লাহাই চোজর ঠেক পুলোতে নাঙালে লং জি পোলা তুমা নি হান সাই কেমি কাম বাং নিহান নিলি হানাং থান লহে লা বাংসি নিলি দা মা থালো অ কেমি কাম জীবন দে পুমলা সলাম পেন মা থা দুনদেন মাসি নিলি দা হুয়াল কুসি 2005 আ নিংকান হুত আলাং তুম লং দুন জুইল সো নিলি চারি ক্লাস 9 নালা নিলি দা বি ওলা নিলি কে ক্লেম চেং ল লা সহুত হালা সো নিলি কে দাম লা তুম লং হুয়াল কুসি কি দুন চেং আলাং তুম বাং কে পেকক হরমু বাং চিনি নে আদাক তুম বাং পেকক কপি হরমু নে লা বাং চিনি নে আমা সি নিলি বাং তা দাক নিলি কারণ ফার্স্ট কি দুন লাতুম লঙ্গে দুন চেং হুট বাং কে নিলি তা বাং পারক তুমি আপিয়ারি সি চোয়ান চেং লো হাডাক পেন পারক তুম আপিয়ারি চোয়ান ল গে পারক তো হেমসি আদন আদন পু চো জ্বর দাম ল আজাদ ল কেডাক বাং কে নোট ভাইনি কার বিদুম দা নিলি লং নানাং ঠেক দুন লং ল পাট পেকক বা মুগা পেকক নাংলি হাডাক জং সি দাম পোলোতে নিলি তুম দা অর্ডার নাং চুপি দুন পোলোতে নাংবান পিঠেক জিমা হাপু নাং চুপলো ইনোট ভাইনি তুম আমার সি নাংলি তুম যং সি নাংজি পোলোতে নিমারলি এতুম নাংলি তুম নিলি ফান আ স্যাম্পল নাংলো দুন ইগনোই ফজালো আমার সি চক নাংলো দুন ইকপো বং পোলো আমার সিলা নিলি লা রং পেন কালেকশন ল কিছুমান লা ইলি কার্বিয়া পেকক লা হায়ালাং তুম নাংলো দুন ল আমাং স্যাম্পল হাইতা নাংলো দুন ল কেহালা ডাক নিলি লা হওয়াল কুসি হাজু রাম দিয়া

0: Pojaga long si kedam ceng iklo, jil potong long si kidun, kala tuhan pilong kala tuhan bangke lah ayat dijan lahan pen lahan akop teh cara tuhan bangke asap so 50 size ba 48 size lah nang cetan lo ini dumta, kala so teng si hadang ni li order pidam lo. Pidam lo pidam pen hala tumhane li tham lo la sona son si thak nang ji la sona son si nang ji pulong ka hala tum la so teng men se aso mang ko pima dak ni mali to nang piduna pe ko ka di jana teng men la tum ta kat kang tham lo cutting tham pen ajat pen ke next month bang ka lang tum ko la pe ko pu bang pa da pe ko muga pe ko la hai bang ke alang li tum ta nang pang cheng pi lo nang pang cheng pi dat bana ko ni ta hadak ban wholesale chuan lo sot wholesale nili hanang la tum nang khang dun ador kom o ador kom iko ke nili hanang la tum nang ke khang dun cheng ke asia set long si 750 850 muga ta 850 ba 800 la san lo hadak mang aset asla itili tum kar bi ape ko ka set bang na khang do pat muga set dik hai pusi chojor bom chojor bom chojor bom pini peneng an ben gini ta 20 bosor lo pusi jor bom lo non andala so bi san bang ni teng ton ik edel lo ama sing ton ik eden ma ti son kali lo bang long pen lo ke ko an si collection bo po jalo ni li tani ni ning ma thal lo jir pujir pia tum tani li han tani ning nang rung lo son kali lo nang li jong si son business claiming tung pulote banglong pen loke ko an si nang lita son wholesale ke banun la hai lo nang li nang ning ke doga color ta be data thek ji ba mang chok chi data do ji ba nang li nang ke doga mang ta long le data thek ji nang ta un pulote oi bhing asap so pu chong pu chom te ji pu tu mang pul he ama si ni ta la so teng ban si tang ka puisa ve pu ji chu bor ipona jal la se phas ni li ki khuli cheng ke khom ke angke la pena ko khom kre pho benon bang ke 25 talo la therang ahum logang si la si non bang ni lita sap so la so ko chocolate ni lita sap so kering mi asan che theklong lo la si ili karbi atum pin so bu pe aro so bu pe la che matha the pin ben sita me lo thek olo pura ni je che paro kha deta he no lo ke thek bulok le sob sakuri long po pula so bang sob ta ili karbi ara da dotum an sita me aro sonon pin sono la matha nang ne business alain ga ko therak mas sin ang ne jong si ili chocolate thek pulote ili jong si education do pulote chocolate ke ni ta thek bek po la si business long la ke aro so business le la ke pin so business le pul hai bang matha the pinang po la si ili tum jong si la hai matha the pin ben jong si chocolate bon mote ili tum dak kereng abai sai ke ili tum chelong pon ik bom ji la si kado ka ve ke charli gil ili tum long kar biang long ke do ara ra tum an sita me business hinat bang pa phang dun se ke nang so
1: churup pig la intisar pan se me non puthot bang pisar phan dam thula nang li hola ke claim ke cheng hut nang li ke pin so de ma la si inun bhani tum nang li phan la tanang pu ma ja nang li ke pin so le ko pisi la pu align ke claim ik pir thaga line le punang pu bang la pu son dum
2: ave ave ako la pente pin so met ke thek pu ta ako na therak tum si ki ong ala mang ke ang thera ko bolo aro sutum thek the hormu si pinsolan ke thek payar hai bolo sona thera kone bang ta chapa klang teng hodi ta pinsom ne thera ra mi jibo alam si ning matha aphi ke klang bom no pinsotun sulan ana ke thek lo ku klang bom mai ta aphi ke thera kana ke paklang edara ma ek tombu si klem klem thu thoda lo alam la le
1: nangli ke ningkan ke to selo la pendia long ka pre ka adin ta nangli piu lo si nangli la bang so ali bang kosong logo je thenglo
2: lalo neli matha tengte ale bangke selet le ulote nangkon si ke klem nangyong si geneva 50000 1 lakh khoro derlo pote ako bcc bai la sonam approved selet le ulote pe ana bhorm ke lalo he mane ke thak si nangla pe bang finishing mesenang po ko anote customer tumke nada ding dok de po bang abelo ola sin tumta la non thak bomte tumta ke jor ala pulo mane ke pat dor sigun il ala mangke pe bang ke dam sailo than thule thot lo ili kar bi tumta anso se do nang ji anso se 40 sik nai pulote ke thega tum nang 40 don lo pulote ano tenta me dolab ji la si nile ning ke hanga teng ke nita atom ku pulang ma pusi la si claim sep lo non bang sob do ke dolo দলো পয়সা মানে কলান হচ্ছে কে দই ফান শিখলাম নাং সুনাং পো
1: হ্যাঁ লালো নমাত নাংলি পে আমাং দুপিক টেমা লাপে ডিজাইন দুপিক টেমা ননামাত কে নাং নাই কে কপি আমাং নাং দিলং
2: দিলং নমাত কে নাং নাই আমাং কে তোমাং কে লালো মানে তোমাং কে বিয়া সেট পুসিপু লা বিয়া তুম আলং আন কে পেনাং আন কে বিয়া পে কে তুকে পা দাও ডুনলো বিয়া সেট মুখা আন কে আসে বিয়া লং আচ্ছা থাং নাই কে তখন কে এনে কে বিয়া সেট লং কে হেজাব আমাং সেলেং আমাং সে বিসি কে ও হেজাব আমাং সেলেং আমাং সে বিসি কে আন কে ওম বেলেগ আমাং কে লানে আনো এ বিয়া লং আপে আন কে নেসা কাপড়ে কাপড়ে আমাং দোথাই মেনে তামি নন রে তুমি বনাই আন কে লা হেজাব আমাং সেলেং আমাং লুকলতে বিয়া পে লং কে ন্যাং চাত পিগিয়ালো লাসি তুমলা নন মগালাসি থাকবো
1: হ্যালো চুরুপিক লসা নন পুং টি

0: আধা কেজি আহন, আধা কেজি লওঁ যেনিবা আমাং আজাদ পেন নাংলি খৰচা মচি প বা 700-800 টকা, 700-800 টকা বেঞ্চি চক ইক দেৰ জি যি 700-800 টকা বে যাওঁ চেলেঙা পে যাওঁ চিকে থাক চক দেত বা হালা কে থাক হান যাওঁ বা 700-800 যাওঁ পিপলতে লাচো আপে কে যেনিবা চুৰিহিনী ল চুৰিহিনী আংবং বেণ্টাইলি তুম যাওঁ লাচো আপে যাওঁ চুৰিহিনী আপে আংবং পেন যাওঁ ডাক যাওঁ চুৰি ফ এ চুৰি ফ্লিপলতে ইলি কাৰ্বি তুমি চোনামোন এ দেৰ জি লাচি লাচো কেপা নাম অঞ্জিয়া ফানচি ইলি তুম কে থাক চিতামি পাচি লঞ্চি নাং পা দাম পেন চিতামি লাচো আদাম যেমন বা চুৰি এচি পেন কি পিউ নাচন আপে তা দো চুৰি এচি পেন কি পিউন জি আপে বোলোতে ইলি তুম বাং আং বং আমাং সম্বন পেদে নাং প পালাং পি মেছে নাং প ইলি কাৰ্বি আপে কে থাক এলাং মে ও লাচি আদৰ বাং কে উন আন কে পাজুম নাং জি নিলিহীন পেন কে মাথা যংচে আদৰ যংচে ইলি তুম যংচে ইলা অভিংগে দোয়া তুম আনানি মারলি বা সব লাজির পজির পি তুম সিতা মে লা সোয়াপে জেনে বাইলি তুম থাক ওপো থাক ও বেন সিতা মে ইলি তুম জং সা আদর কাইতা কে অংনাং জি কাইতা কে অংনাং জি পুজং সি রিপ্লোতে ইলি তুম আ প্রোডাকশন গে লাখে চিংঠোর ঠে দেত পো লাসে পা চিংঠোর জি প্লোতে ইলি তুম বাং আদর বাং কাইতা লাসে মাথা নাং পদে লা সো আসেলেং আপে থাক দেত পেন ইলি লাদাক বুনি হানে পি দেত পেন কো আন লকে লং জি নাং এপাক লং নাং ইলি কারবি তুম এপাক লং ফারো ফ সুরি সি লং দুম দে প্লোতে হামাইনো সেলেং আপে তা চজরজি জংসি এপাক আপে লং জংসি 2500 পুলোতে লাদাক্তা সেলেং আপে লং জংসি এপাক লং 2500 পুলোতে ডাক্তা ফারো ফ চদুন দেরল সিয়ালাম ল নিকে আকোলা বেনো সে আকোলা আনসো সে কেমি পুলোতে সুরি ফ বুঝি এপাক কা সেলেং জংসি সুরি ফ পুলোতে লাচন কে নাম দিয়া মনি তুমতা দোনাং হেলা ডাক এলি তুম কার বেং লং কে মামে কে কি দুক তুমস্তা মি আর ইজি বা সুরি ফ জায়গা জংসি নালি 3500 বাক পি পুলোতে লা হয়তো চিরাপ চিরং পেন পুনাম পন দেতা দুজি মেমে লাহাই বাং না মাথা নাং জি ইলি লা চজর চলাং তুমতা লাহাই বাং কে মাথা পনাং জি কি দুক কেরা ডালাক তুমতা আথে মানে লা তুমতা কি মেতা আর ইদু আর ইদু লা সি কাই কি মাতা দর লং লা সব পিগে মে পিগলে আদর মে পেন জং সি লং লে প্লোতে নিকে জর জি বুলা সব বাং মাথা নাং নে উন আন কে আদর পাজুম অং মে অং নিহিন বেন কে নিলি উন আন কে বর ইজি কার বিয়াং লং আর রাত দো আনা তোমান কে উন আনবেন কে আদর কি জুম পেন কি পিজি হানি লিহিন পেন চেষ্টাইক জি
1: চুরোপিক ল স্যার নন পুথন নালি ফান নাং কার্ডিও থি জি হেক পেন লাল কান কে মানি কান কই ফফ্রাং কে তুম লং কার বেং লং গলা পোসান থেরাং কে থাকা দিম বাং লাপ আন অং পার পে মতে আবে দেত পলি পুদে চ তা নন বাং নাং দি তুম পেন চেং লক নন বাং দুপি গান ল লাসে হালা সুত কে বাং খে সিলি তুম হাওয়ার কে নাং চু দেত ল তা নন বাং কে পেন আন বাং কে লি তুম দা ডাক মাং কে থাক দো মাত লাসে পেনান কে আলা তুম তা তোবার বাং চিংকিন দুলো হেনন কে তোবার বাং আন লং লিল তাসে সো তোবার আলাং তুমার হং পেন পা বাং বে দেত জা বিদি কুপি ল সানাং লিহিন
2: এ ফার পেন কে মু পেন তা থাম থুলে থত ল জেনেবা ইলি কার বিরা তা তুম জং সি পা বাং বে দেত নাং জি এন এ থেপ নাই পুলোতে আরং তিনা সার পি মা তুম তা আরং তিনা সার মা তুম তা আথে মা লা পে পেন তা রেং ইন্দেরা প লাকি থাক তা স্লেট লে দাইলতে বাং বিরাত জেলা তুম আকো নাং ইয়ং সি রং সল রং সি আলাম কে এনাং নে পুকে পুব ইয়ার আরং তিন বাতা ক্লেম বাং বে থোরাং বে পতলা কে আলাম সে নিজে চরল নি পুদাং ইবাং লালো লাসি পে থাকতা জয় কে কে আকো নাং ক্লেম দেত ফতা মে আপে থাকতা আবার সাইদু লাসি আনু তিনতা বেঙ্গাস বেঙ্গাসো আতুম আপে রিকে ইলি কারবিয়া তুমকে থাকান থেকথে আকো থাকান চেতা চজরন থেকথে আকো ইলি কারবিয়া পে রিকে বেঙ্গাসো তুমসি আনাং মুমকে দিঙে তুমি পেগে থাকছি ক দিফু ক আনে কার বেংলং ক আনে কে তুমা কোল যা তুমা পেগে থাকছি পাশে ট্যাং রাত লাসে লাস কোল যা তুমকে কার বিয়া তুম কে চলং জিয়া আন বানছি হাতুম দি চদ রাতলো লাসে ইলি তুমি তামে এ মেক থে ইনি থে গান লং লল এ মেক হিনি বেন চিনি দুন লল লাসে নতুন সিতামে পাবাং বেদাত না এ তুমতা চক্রাম দুন চলং পু মাথা পেরা তুম দো পুলোতে বর ই লো পুলোতে লা বাঙা খায় তুমল আপে কে এন জক প্লজি বুঝলি হিং বাদা মাথা দা লাসি নন ইলি নন এ দন দন নিকে থাকা তুমকে অর কার বেঙ্গল পেছা তাঙ্গন এ লাসে আরং তিন থাকা মে থাক প্রুফ লো ক্ল্যাম প্রুফ লো পুলোতে বাঙা সোফানকে বন পুতালি বন চেকসি কি উন জে জাকং দো আলামে লা হেন
1: লা সর পথত নালি পান্তি হেক পানা কার জিগে লা হেলো নন কে বাং জিয়ারনি জংসি পির থাকা না জংসি লুটসি পুলোতে নাংলি হিন পেন আলি কুপিল লাসো পুঠাং নাংলি রেডিও কার্যরা তো মান
2: আলে গেলা পুল জেনেবালা আনতিন সেটা আমি নেয়ং সে ক্লেম বেগ জি বর ইপো পালাম দোলো পুলতে কেশো কেজন পেন চেংলক স্কোর ফর হি পেন লক কেশো কেউন এ পেন চেংলক আংতন পেন চেংলক চেপাং

0: teng un lapen di suli un pusi matha da nilien pen mane nili matha teng lo nili eklem ma teng lo bote un la se e pharen pudam po than the go ge thek the sita me a banga ja gat ki chong da da hita me a jo na lo me jang long le kam hita me ili kar biang long sa tong ge klem da sita me nani nije hem cha tot lun ke ing ting tang lo po klem khle da la son lo te klem khle da pia por lo la si la le ka wi ige la lo lasi ba khai na dam lo pote ajo mi yang long le ajo di ti te japang thang yang long le jene ma ne doctor man tan lo doctor ta me ajo me ek bur se ta ming thoda nai me ek ni doctor lo bata tum i che parai me long le tho nang ji la pen ti ke so lang bek nai la son da taxi hala tum da bang a deng lo ke so gar lang pun noi ajat pun bang a deng lo pa je lo phiro ta tho nang po lang nang po la son da taxi ili ke doctor ga li be ta me la so pe yang si tang lo bote পয়সা লং পোলোতে জেউলো ফেলো সে আমি সেলে দায় পোলোতে ফেমিলি আং বংকে চেপাংরে ফ্লুপ আজা কং দো
1: চুরুপিক লো স্যার নাপেন কিজুরসি স্যার নাঙলি ফান না আরজিগলা লালো রেডিও কার্জু আরাত আতুম ফান নাঙলি হিন পেন থানিক থাক তির থাকাপু থাক
2: কার্বি আং লং আজাদ আতুম ফান লালো নিলিকি পোকাং তুমকে পিরিকে থাক আহিন নাট পোলোতে লালো কিছুমান আরো সমার তুমবাংকে পিরিকে থাক ঠেক থে তুমতা দো দো পোয় ফির আমি আলাং তুম জংসে কেচালি আনিং হাং হে পোলোতে কেচালি বাং জংসে আনিং হাং হে পোলোতে লাখে যে মান সে আমি ঠেক থেল এলি তা বিহেক পেন সেটা মেলো কেচালি তালা সন্ধ্যাক থাকলো এলি তা বিহেক পেনলে পিনে এ বিসি বুকে ঠেকালি না সন্ধ্যাক থাকছে এলি তা পৌজির পৌজির পিয়ালং বা স্কুল আলং মাস্টার ডুমলং সে পুচালি দুনবম বা ঠেক ডুমলং বম সে এলি তাকে ঠেক লাসে লাসন থাসন সে লিলি তুম কার্বি আং লংকে দো আন আনি মারলি তুম সিতামে লাসন থলো যে লোকে চালি আসন সি থেরাং সিতামে আলাং তুম চার্লি নাং প ঠেক ঠে আসন আন কে জির আলা জিরপি তুম লং সিতামে চার্লি দুনাং প যং সি চার্লি দুন লং দেখে ঠেক ঠে জি আলাম হবে লাসি আলাং তুম যং সি বর ই পিক প্লতে ঠেক বেগ জি লাসকে বর ইয়ালে বাংকে আনি সি মারনি সি আলাং তুম চে ঠেক লং জি
1: তালো পেন সুমার তুম ফান নাংলি হিন পেন নাংলি নিং আলাম থানিক থা যে ইহাক তুম মাংকে ঠেক দেস আমি কেথেরাক দক আমার রাধা থিং নজি ক্লাং হাই দেন কে ক্লেম জি নিং হাং তামে হাই দেন তাসে হালা তুম ফানলা নালি হিন পেন ইসি ইয়া বিদি থানিক তাসা
0: না না লাল ঠেক দেরা কাম পুলোতে আপ্রাং সি নিলি হেন মেসেজ থান পো নিলি তাকে ঠেক টাং মনে দেরা কে থেরাক কো আনি সিতা মেনি কে থেরাক বাত কক সি ও সাইজক জে ক্লেম দে লন নন ব্যাং নে মা সাবো এ হে মি রেড গাড়ি মোটর তা মিট পে থাক পেন লবেন সি নি চিরি লো আথে মা লাস পে থাক লোপ লো তেরা আনন্দাম লং পোপুয়া আবার হি বম লো নন ব্যাং লং লো লাসি কে থেকা তুম মানু তিন থামে কে থেকা তুম জং সে থেক পহাই পাহাই দো পুলোতে লা কে চালি সিপ চালি সিপ নং পো ব্যাং লং লাগান বম নং পো লন পেন লো পুলোতে ইনিজে কেরেং আর সবার সাইডো পোপু মানে চেহক লং পো মানে এসা গরিয়া লং কে আন কে দো তুমি পয়সা থক দোন এ মানে এসা গরি নাম দোন এ লা নন কে থেক নিয়ে চালি আকাম কে পয়সা তো থক দেন নে থাং তা শিক্ষা কথা হবে মানে এনান ইয়ে সালে লে দায় লো পোলোতে লহেন লো এ কাম লো লাসি কে ঠেক আর তুম ঠেক পহাই পাহাই দো তুমি তামি ঠেরা রে দেয় একদম হাজার নই লহেন নি কাম লো লহেন নি সাই লো পরা ক্লেম দোত লোবতে মানি সিকে মুনিয়াত মানজি আথেমা পয়সা লে দোলতে পয়সা টাঙ্কা যং সে দোলো পোলোতে লাগে থ্যাং কে মাথা নাইয়া সন আবে লো নি সম্মান মেদেলে সম্মান মেদেলে পুইয়া থাই মাসে আবে লো নাং অক মা চুই পে পে মা চিং থাই নাসে দাম জি মা নাই লো টাঙ্কা দোবো লাসি কার্বি সোপিন সো সলো চিপু পে পেন পেন ঠেক বসান আনকে ক্লেম লাভ নয় লানসি নিরিলাম থে নতন কিলো চরল
1: চরুপিক লো পিনি নেলি তুম পেন মাসা বেস তামে পির থাকা পুঠা ইলি তুম পিনসু মার তুম সামে ক্লেম মি লাপেন দে ক্লেম উন লাপেন দে ক্লেম থে লাপেন দে ক্লেম পেন তামে ইলি তুম হেম তুনি সি ভানে চপাং রং উন পু আপু থাক নালি তুম ঠিহেক পেন আ থানুন পর নালি তুম হাস তামে সুরি সুরি কার্ডম পাজিরসি
3: পিনি লাপান চিং কিচি থান পেন ইংটন পনি কক না কার্ডম
4: লপনপর নংলিতুম রংরুবাজা মেকাং ডেঙলংপেন কিফির কেঠাক আসাই পুঠাক দিলসন রংপি বিক্রম ইংটি লাপেন হারমোনি বেয়া তুমাংবং শিবজিপুত আর্জুইক লংটাংল লাকে আকাশবাণী ডিপু

আদন্থু পিনিয়াসার লামথে আর্যুথা দংকা রং কচমারকট আবের কেদ বাংসি কেহাই মাতে বিচার কেরাপসি কেহাই বিনম লামথে কেমান বাংসলাম সার লামথে কেমান ইকে লাপু হেল হাকো হুট এসি দংকা রংপু আনং চেথাংপিক আদন্তা দো সিপু আদন দো আপি কেমে কাহিনু অমুনিতা হাদাক দকলো আর নিশি ইনুদ আমুনিত আমেক চেপালাং নুসি আপেনান কেদো ইনুদ আরোসো ফান জাকং থুর দেতলো আরোসো বাংকে জাকংকে চুহায়ু ইনি দেদা পৎসি আবের ডোনাং ককলো আফিকে বাংসলাম আপেনান ফান থান দেদা মাত বিচার আলংকে আথা কেদো মাতে হালা পিনসো বাংসি আদায় আরেং টুনাং ককলো জাত আলাম তামে আপ্রাংকে কেরেম চিক্রংপো দদুঞ্জয় লাপেন কেহাইজিয়া বিদি চেরি বোম আমাত আফিকে হাইটু দেট পুয়ালামথে লাসি সার পালামথে ল দংকা রং চেমারকট আবের কেদ বাংসি কেহাই মাতে বিচার কেরাপসি কেহাই বিনম পিনিয়া সারলামথে কে লাপন বেদল আদন্থু কার্বিলুনবারিম আর জুয়েকসেনা কেচিংসি জর্সিং বেপেন হানরি বঙ্গলুন আর জুয়েকসেনা

মহিথিয়ে ফং কেনাঙ্কে জৈরম রম কর্পি হানৃবং এনাং রুণ্বাং জীবং।

0: 땅.
1: 노래 나올 때도 시너롱 파편 기론 아주 롱당로. 가빌론 바람 그렇게 빠르게 라판시 강토네글로. 라케 아카스보니 디푸.
2: 콜라 콜라 아이바 콜라.
3: 메신옷 কাপুর রখা আগতে চেক কৰি সোৱা নাই নেকি
2: কলাও কলাও অভ্যাস কলাও এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাও বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
1: আদন্থু লামজিৰ আৰ্জু চেনা পিনিকে পিৰঠিয়া ডাং কেপাংতিৰ আৰানী পুচি হক পনিকল লাবাংসরনি পেন পচিতন দুনসি এভেলিন তিসুপি পেন কে টকালাম থে ফান্ডারটেরন পেন কে থানপন কে পাংথের পুথাক লামজের আর্জুকসিনা লাবাংস লামজের আকাশবাণী ডিফু স্টেশন পেন কেরট কে পচিতাক চিং আলামজের ইগলো তাংতে আর্জুকসিনা লাবাংস লামজের
4: কেদো কে থাক কে ক্লাইম কে দাম কিচু কিজুন আসন্তিনা সায়া লং পুস্তামে ইংথিরজের জংসি থেকলং লো পুলতে কেচেলাং সিতামে লাংমেসেন লাপেন নিংচিং সামপিক লাসি ননি লিখে থানপঞ্জি আলামজের লাকে কাচেপাংথের মাতে ক্লিন আপ থাকসি কেথানজি আফান বর ইকপ লাবাংসু কাচেপাংথের আসাই লাপেন আট লাকে ইলিতুম আনুতিনারে দেংসি দো তাংতে কুপুসনসি কাচেপাংথের আট লাপেন এবে কাচিং হয় নং জিমা লালে চেথানপাং চেংল নং কেচেং সি চেথানল নং নন লাবাংসু সুমিন্দারা দাং পি আলং ওয়ারমন আফান কেপাতের কাং দাং গিথে নাইয়াসন পুলতে প্লাস্টিক লতা এসনল বন্তা লাবাংসো প্লাস্টিক কিহুম পুচিতামে কাচেপাংথের আসাই লাপেন আজংসি দো পুলতে আকেতের আদাং ইলিথেক দামলংলে ইলিতুম চেথান পাংবার দামসেনং আকাপ্রেক আদেত লাপেন ইলিতুম কেদবমাদেমালং কুপুচনসি প্লাস্টিক কিহুম সিতামে কাচেপ্রেক মা পুলতে ইলিতুম আদং আড়াই মাতে নংলি হেম পেন হং কেবারাহুত পুসিতামে ইদুং এরাই প্লাস্টিক সি কয়চু ওয়ারচু থেকলংজি বন্তা কাপড়ে কাদেদ আলং জংসি ইলি দামলো পুলতে লাপুসন কে কয়চু ওয়ারচু কে থেক দামলং জুমপিক মেথাং হেমকম হেমরাই আলং মাতাংতে এহেম আরলো পেন কুপুসন সি কাচেপাকলার নংজিমা পুলতে কিচু কিজুনাসন কাসেলামাহুত ইংথিয়ার্জির চাম পামেকা কিতুনা সন পামেন পামে পেনসি চো জু নংপো কেদো কেথা আদিম কাচেপাং থির মাতে আজু মেক কেজাং কেবে আদিম কাই কে তা মেক জাং জে আফ্রাং চেহো পামে পেনসি জাং নংপো লাপেন পুথত আদাব থোরদেদ আফি পুসিতামে পে চিবি পামে কাসি চেপাং থির জির নং জি পুথত এবাং কাচেপাং থির সনসি আর্নিবাং তা লাং চিংলু চিংথি আপরাতেং পেন চিংলু নংপো লাং গাচিংলু আপর হুসি ইংহো ইরি একেং লাপেন এবং আর্জন্তা চেপাকলার পামে নংজি পুথত চেথান পন্থুল নং কুপুসংসি ইলি ওয়ারমন কাপাংথির আসাই কেক্লাম নংজি মা লাসিতামে চেথানল নং ইলিতুম থেকদাম লংজি ইদুং এরাই কিজুই কেলাং আদিম আলং পুনন মাতাংতে লাংরয় আলং পুসিতামে আকিতের আহরমুসি কয়চু ওয়ারচু অসংসি থেকদাম লংজি

ইতি লাপসন কেতেবুং কে পামান মেদ্যাত জি আফান পুলতে ইলি কি জুই কেদাম মতে লাংরয় এলং কেদা মহুত নিং কাছে পরং আফান পুরা কিচু কিজু নাসন চেপনপো বন্তা কে অং দু আজেরপো আজের পি আতুম আফান ইলি থেক দুলং জি চোতাং দে আফি আকেতের আসন আন্তা লাংরয় এলং লুদুন লাভ লাপসন তা আহুত পেন ইলি থেক দুলং বন্তামে লাপসন ক্লেম ক্লিয়রা চোদ্যাত জুন্দ্যাত আফি আকেতের আসন আন প্লাস্টিক মতে জাম্বরং অলং পুথত নংচে থাপসি আদুং আরায় অলং জংসি আকেতের কেওয়ারা দিম মতে ডাস্টবিন অলং সি বি টেকাং নাংপো লাপসন আসাই জংসি ইলি তুমকে দেং নিংহাং হে পুলোতে আকিসুমকে পুথত মাফি এমেথাং অলং সি নংচেলে থুথত আসন নংমানপো আথেকে লাংরয় আলং কিজই দামাহুত পুসিতামে বংসিসা কেপাংহাং লাপসন আজক কমেন্টুনিকে সাকদাম আগ সাকদাম ফুক লাপসন্তা চেতং নাংকক তাহাই লাসি লাপসন কে ফো ফেরিয়া জি আফান প্লোতে মেথাং কে চো কিজু নাসন আন পুসিতামে এ মেথাং পেনসি কাইকে তা কচেপাং থিরা সাই চেকলেম্পো নাংপো ইলিতুম মুনির আফানলাই একাবাসুং চট লাপুকালি লাংরয়ালং মতে লাংরলো কেদো আপিয়াতুম আফান পুসিতামে কেপাসুং আসাই আসনসি মানডেটপো ওয়ার্মন কেপাতের পেন পেনাং আনা কিসুং চেতং নাং লাপসন ইলি থেক দামলং লাপেনথু হেমকম হেমরায়ালং লাংবুং মতে লাং পাবি বক কেদো আলং পেনতা কেসু আপি নাংচান ইথেক লাকে চিতিম কেপাতি লং আজক পেন ইলি মুনির আফান চেক লংলু প্লতে আজাদ চাদা কেসু নাংমান থেক লাসে কচিপাং থিরাসাই কাইকে তা ইলিতুম মেথাং জংজুং হেমালং পুসিতামে চেমাথা এ আসনসি কাইকে সিতামে দোনাংজে কেপাং থিরাসাই কেদেং আতুম পেনাং আনকে ক্লেম পাতির পিলো লাপেন ক্লেম দা ক্লেমলো বন্তা কে ক্লেম পাচেতাং পেট উন এলাং আসনসি থেক দামলং লসি আনুতিন তা লাবংসু কপাং থিরাসাই দেং পেট নংজি লাপেন কপাং থিরাসাই কে ক্লেম মহুত কচেরি নংজি তা কিনাংসত লসি সাই কে ক্লেম মহুত ইরিয়া অফ মতে গ্লোভস গার্বেজ ব্যাগ থংফ্রাং আকেতের গিতুর আফান কেওয়ারা দিম লাপেন মে কে কায় ইয়াফান লাইটার মতংতে মে কয়েচেট সনসি পেনাং সঞ্চি সিক পামে পেনসি ক্লেম পাংচেং নাংপো আদুন্থু কাচেরে পনাংজি কাপাং থির আহুত আকেরে সেট আসন অট এডেট সি আকেমে লাপেন কাচিনি নে আসন মেন মেন হুম ফিট লাপুতা ক্লেম নাংনি কাচিং রাই ই আসন চকলিম আফি সি হুম নাংপো লাপুসন লো পুলতে নাংলি আকেতের আসন কিহুম আহুত পুসিতামে কিসু আপি নাংকি উন আজাকং চেলং লেলো লাসি নাংলি লাপসন কাপাং থিরাসাই ক্লেম্ব মহুত নাংলি দুঙারাই নাংকে দুদু নাতুমা ফান পুসিতামে উন আনকে আর ডি কেদো আলামপেন থান পাচিনি টেকা নাংজি লাপেন উন পুলতে নাংকে পাক্লেম দুন রাপ্যাত জি আফান তা আর্নে পেনসি কাপাং থিরাসাই ক্লেম রাপ্যাত লো পুলতে আমুলুক নাংবাদ দুন পো আপেন ইলি হামফাং আতুম পুসিতামে উন আনপেন কে আসন কাবে লাপেন কেনাংসত কাবে প্লোতে প্লাস্টিক কে এনাবাং উন আনকে পাজুম জিয়াফান চার্লি সি আকিমে কেপাং থেরাসাই কে ক্লেম লাকে আপর কিপি মতে আর্নিসি নিনি লাপসন কালি দেট নাংজি আর্নিমাং আজাদ আসাইলে নাংলি ক্লেম পুসিতামে ক্লেম তাং দেট আফি কচেপাং থির ফিট জিয়াফান চেমাথা উ নাংজি লাসে আথে পিয়ালাম পিনি ইলি তুম কচেপাং থির আলং আদুং আরাই আফান্তা চেলাং পন লোনাং লাপেন আনুত কাপ্রেগ আফান্তা নিং পারুং পন পেন কচেপাং থির আসাই ক্লেম রাপেট লোনাং লাপসন জংসি হামফাং কেডো আন্তা মুন্থি লো পুলোতে কিচুন্দাম দে দেরাং থেক আমাৎসি আওয়ে লাসি কচেতো হেলো কেজকওয়ান কেলং জিয়াং থেক পেনাং আন এনজিওস অর্গেনাইজেশন স্টুডেন্টস লাপেন কে অংদুং আমুলুক আতুম চেপাংরুম সি পেনাং আনকে কাপাং থির আসাই কে ক্লেম ইলি থেক দুনলংলো লাসি ওয়ার্মন কাপাং থির জির জি আফান পুরা লাপেন সুমেন্দার আলং কাপাচিনি পেট জি আফান পুরা কাচেপাং থির আরানি মাতে ক্লিন আপ দে আরানি পুসিতামে হট পনলো লাকে চিটিনি ফাইং কয় আরনি সি জংলো লাবাংসো আরানি আফুর কি মনাংকে প্লাং লাকে সুরহিনী রানার কেপ আনিংকান এস্তোনিয়াস আদেট আলং বাংসুরি ফকেপ আর্মু চেলাংসি আলাংতুম আকান্ত্রি আদাং থে পিতা কেপাং থের আসাই কেক্লেম্পাচে তাংলো লাপসন কেমেসেন আসাই পু রাদাতুম থেকদুনলংসি

0: সুরহিনী রাকরেনার ক্যাপ আনিংকান ফারৈসিরা ফকেব্রাথ্রক্সি আকান্ট্রিস লাপেন টেরিটোরিস আরাত আতুমতা চিটি নিফাই ক্রেফো আর্নি ওয়াল ক্লিন আপ দে পু আমেনজংসি কাতালন লাপেন কাপাংথিরাসাই ক্ল্যাম্পনল লাসো ফি মৌকিবাং জিলাং আর্নি আন পুসিতা সোমিন্দার আদাং আন্তা কাপাচিনি জিয়াফান পুরা ইউনাইটেড নেশনস আহিন পেন সুরহিনী রাইংকয় রাফলি আনিংকান চিটি নিফাইং কয় আর্নি ওয়াল ক্লিন আপ দে কাতালন আর্নি পাংদাকল লসনসি আনিংকান বাং পুসিতামে তালন বম ওয়াং বম আসনসি নামানল বন্তালা বাং সুয়ার্নি সি কাতালন চট কাপাংথির চট লাপুকে কালিদা ডাংজি আর্নি বাং কেক্লেম কে দামালং কায়কে তা এমেথাং পেন কাছিপাংথির জির হেনল কেমেসেন আং থেক এলিতুম কাচেলংজি লাসিপিনি নিলি ক্লিন আপ মতে কাছিপাংথির আসায়ামো আলামজেরা ফথাকে লাপান থান পেনসি রিবিক চেকল কার্ডম
1: লপনপুর নংলেটুম লামজেরা জামে গাংডেং লংপেন এভেলিন তিসুপি পেন কেটকলাম থে পুথা ফান্ডারটেরন পেন কেথানপন কাছিপাংথেরা সাই পুথাক লামজের আর জুই লংটাংল লবাংসাও লামজের আকাশবাণী দিফুয়া স্টেশন লংপেন কেরট কেপাচিতাকচেং আলামজের ইংলো

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়ালং
2: আদন্থু সাংপিমারা জামে গাংডেং লংপেন বিউটি পার্লার আসাই কিক্লেমা বাংফি কাজও ইংটিপি লাপেন হুন বাংফি হুনমিলি ক্রোপি আতুমংবং জিহু জিপুত আর জুকসিনা
3: পিনি নীলিতুম লাদা কচোফাপন লাকে ইনুত কাপাং এ কাপামাত মাতে বিউটিশিয়ান আনাথু কিক্লেম দুন আবাং ফিয়াফানসি চিংকি চিথান জিয়াফান চিসিক পনলু আলাং লিকে নন বিউটি পার্লার আলং সিতামে ক্লেম বমলু লাসি আপ্রাংসি আকাশবাণী দিফুয়া হিন প্যান আলাং লিফান সুরি সুরিয়া কার্ডম পাজিয়ারিগলো কার্ডম তাংতে আপ্রাং সি নাংলি চেপাচিনিক জিমা রেডিও কার জুয়ারা রাতুমা ফান
4: আপ্রাংসি কার্ডম পাজিয়ারিগলো কদগবি ফান্তা নীলি ম্যানকে কাজক দিপি নীলি কে দো লাগে বাকমারি মেডিকেল কলেজ দুংসিদো পেনকে নীলি পৌমেনকে মণিরাম ইন্টি পেনকে নীলি পায়মেনকে রিমা তিরাংপি
3: তাংতে নাংলি কমেন টু পেন্সি পার্লার আলং কে ক্লেম দোন চেং ল
4: নীলি কে ক্লেম দোন চেং লাকে 2016 এস বিআই আর সিটির ফ্রি ট্রেনিং কে পিপি দো দো ওয়ান মান্থস ট্রেনিং লসন কে পিপি দো দো কাপড়ে কাপড়ে কা ফান্দা ট্রেনিং কে পিপি হে তামে রাসহত নে বিটিশন আহিন নিনিং হা ওপোসে বিটিশন আহিন আকোর্স এ নুন লো ফ্রি ট্রেনিং আকোর্স কে ওয়ান মান্থস ওয়েথ হে নিকে তামে ওয়ান মান্থস আংবং পেন লাদাখ সিলেকশন এ লং দুন ল চার্লি দুন পেন সিলেকশন লং ল সিলেকশন লং ডেট পেন কে এক্সপিরিয়েন্স ফান্তা ট্রেনিং নং হাং নি ফান রিভেলিং বিউটি পার্লার লং দিফু মাত ল বাংকে রিভেলিং বিউটি পার্লার লং এক্সপিরিয়েন্স ফান ক্লেম ডেট সিক্স মান্থস আন হল ডাক্তার চার্লি দুন ল এক্সপিরিয়েন্স উন ল এক্সপিরিয়েন্স তাং ডেট পেন কে কাম থেক সের পু নং চিনি পেন সি বাইদো তা স্টাফ আহি নং বিপন কক ল স্টাফ নং বি ডেট পেন টু ইয়ার্স আনক্লেম দুন ল লাদা রিভেলিং পার্লার লং টু ইয়ার্স ক্লেম ডেট পেন আকো নীলি চেজের একটু ফিট ল বাংকে শিগল বিউটি পার্লার পু

0: আরলো সেডকক তেতি আর্নি আর বেজিং টাং নাং নে আহক লো হে সেতামে আর্নি আর বেজিং টাং তে দেট পু সেতামে কাম বাং দুক পিক ই কে বুপ্রুপ তেতি ইনো আমনি রা ফান কাপাং এ ইনো আমনি রা ফান জেনে বা মাসাজ কাকুরি কে তুম চাকং নাং কক মা তেতি না চাকং গা চিপি মানে কাস্টমার ফান আনিং কাপাং সাম নি তো মাকাম কে লালো মাতি কাস্টমার ফান কোসন সে আনিং পাং সাম জিমা কোসন সে স্যাটিসফাই কি পিজি মা লালো মাতি লাসে লা মাথা কাস্টমার ফান কচিং হন কাস্টমার ফান কোসন সে আনিং পাং সাম থেকজি মা লা কামাথা জয়নি হেদি মানে নিতো ইদুক তো
1: তাতে নাং লীলা না মিঠা কুলা চিং পু পেপ্রাং আনুট কাপড় কাকুলা আর লং নি গান কো আর ক্লেম নুন দো নাংলি
0: বাংলা পালার লং এক্লেম দোন কে নিলে কে নিকান 8 ইয়ার্স ল 8 ইয়ার্স 9 ইয়ার্স কে কে চক ল হে 9 ইয়ার্স কে চক আন সে মিঠা চিং পু ল
1: তাতে নাং লি নন লম লা পাং এ আকর জাং তুম ফান কপি ল পুজি কে নন পাং থেক পিক পিক পাতি
0: ও লাল
1: আসি কো পি পি সি কে এনাং জি মা আয়ান মা পো হে থান পাচি নি এক জি মা
0: নন মা কোর জাং টং পান কে নি কে থান তে দেতা চ ল তোমা মে থাং তা আপগ্রেড পিক পিক সো তা মে আচু গা কে সমান কোর জাং টং মা আচু জি কে কে ফেস জি কে কে তুম তা দো ও লাপেন কে কাচে চিমাত কে লাতুম আনি হাং পিক পিক সামে ইসি ক্লেম দ্যাট ইসি ক্লেম দ্যাট দিতি লাতুম কালার সে তামে লার বয় দিতি কালার টা এসে চিবিত পো এসে চিবিত দ্যাট এসে চিবিত পো লা দ্যাট কালিলাং আকো স্ট্রেট আকুরি দন পিট পো লাতুম মানে টাইম টেবল চিনি নে কাছে মাত ভাঙ্গে আনি হাং ও হেদি টাইম টেবল চিনি নে মানে ইচু ফান আসন হেনো ডাক জি লাসন ক্লেম লো পতে হলা তারপর প্রোটেক্ট দু নাং জি লাহাই বাং লাতুম বাং নান মানে মাথা থে হেদি লাসে চিমাত কে চিমাত দু নাং জি লাফেন কে মেথাং দা চিকেয়ার দা চিকেয়ার চেট নাং জি ইচু ফান কে লাহে নো পুলোতে সও চিপাহি নোলো আচু কে কালার চিবে তা চিপে নোলো মাতে কেমিক্যাল লাংসে লো মাতে লাসে লা পেনে এত পুসতামে চিপ প্রোটেক্ট দুন তা কে নাং সট লামাং কে কিছুমান তুঙ্গে কালার উইথ প মানে অয়েলিং তা করি রেল প্রায় কে ইচু কে তুমকে নলম পুদাম এল পতে সব তা কেমিক্যাল হরমোন সেম মাতে কে এন কালার পুনন স্ট্রেটনিং পুনন সব তা শ্যাম্পু কন্ডিশনার হাই পেন দাং লোক তাই তুমকে কেমিক্যাল লংসে ল প্রাং প্রাং গেল হাই কে আবে মাতে লাসে প্রাং প্রাং তুমকে আচুতা মে পিক পিক পিমপ্লাম বোল হাই পেন সে ফু আচুতা চিবিট বিট ইংলিট পিক পিক মাতে নন কেল হাই কে আবে পিন ল বেলেক বেলেক মানে প্রোডাক্ট হরমো কেমিক্যাল প্রোডাক্ট হরমো হাই সে বেশি কে এন ল মাতে লাসে প্রায় করজাং তুম নন বা মাদু নন আর লো সো তুম আন লো পুলোতে হেম কে অয়েলিং কুরি পিক নাং জি হেম হেদি জাং থু চিবিট পিক না জাং থু কে ইচু আ আন লো লা আন বাঙ্গে তুমি পাছো দুন ওয়াই নাং পো লা আন জং সি পিদুন ওয়াই লো পতে ইলিয়া জাত লেখলেম দা চক কালার লেখলেম দা চক স্ট্রেটনিং লেখলেম দা চক বা পিমা টেম্পারারি কিছুমান অকর জাং তুম মাঙ্গে ও পার্টি দোপিনি কে পো টেম্পারারি স্ট্রেট করে রিপো টেম্পারারি স্ট্রেট করে দেন পেনতে লা তুম আচু চিকিয়ার গেলো না সে টেম্পারারি স্ট্রেট তা করি মে টেম্পারারি স্ট্রেট করে দেন পেনা ফিলো পোলোতে অয়েলিং করে ফিট নাং পো অয়েলিং করে দেন সিংকে ফুবাং চিংথি নাং পো জালো
1: তাংতে নিলে নাংকার জুথুই গেলা পোহেন ল নন লা এমে হাং ফান হে পিম্পলস দোকক টিমাটি আছে লা সো পিম্পলস ফানে কো পিলো কে এনাং পো পাকা ফান কে
0: পিম্পলস ফান কে বেসিক্যালি কে কিছুমান তুমি কে পালার লং বাংস তামে মেডে তিতি তুম তাদো পেন পালার লং জং সিনি তুম
1: ফেশিয়াল কি কুরি পেন আচক ইমা
0: ও ফেশিয়াল কুরি পেন তাচক লা কেনতা পিম্পলস আর ট্রিটমেন্টস এনাং পো পিম্পল আর ট্রিটমেন্ট দো হেদি পিম ফেশিয়াল হাই লং বস্তামে কাপড়ে কাপড়ে দো কিছুমান কে মহাং পালক ফান্তা দো রিঙ্কলস ফান্তা দো আমহাং পা গ্লো ফান লাপেন কে আমহাং পিম্পলস তো মান্তা দো ফেশিয়াল বাংকে যে ফেশিয়াল করে ল পাতে ও লা তা চক লা পাতা করে দে জি পাতা কালি কাপড়ে কাপড়ে দো লাকে
1: লা বাংকে আদর আদাম তা বেলেক বেলেক কবো
0: কালা
1: আদর আদাম পালক ফান বেলেক বজার হেদি বাংলা পার্লার দুদুন বম দুদুন বম পেন নাংলি মেথাং না চিখুলি দে লোমাতে কুলাত রাসি কোসন ল নাংলি নিঙ্গে কারং চিখুলি এট পেন না বাং থানজিমা
0: চিখুলি এট পেন নাংলি
1: নিয়ে লোমাতে
0: কালা
1: রাসি আসাপ মন হতে থানজিমা নাংলি
0: জাত নন স্তমে বাংলং কে ক্লেম দন বাংকে বাংলার পিনাক লোমাতে নন বাংকে এই মেথাং লোপত এই মেথাং সাহেম ফুল লোপত এনি কারং তাদলো স্ট্রেস তাদলো আতে এসে কুলাত কাছি ল্যাং নাং কা হ্যান্ডেল নাং নাকে আহিম ফুটুম সে চিনি ল সুং হয় আসা ও হে তামি ফ্রাঙ্কে বানা বাঙান্দার সে দল নন বাঙ্কে নিয়ান্দার সে বাংলা ইকলাম দন বাং দল বাং পি

0: বানাই তই কেচেং সি ক্লেম দনচেং কে আচু কার কপ এংকে লা ফুলি ক্রিম কে এন হর মু হাই বা বাসন হাই সিনি কাঙ্ঠি দন দন লা
1: কেচেং
0: মানে
1: বানকে
0: কেচেং সি খুদ বাংকে এংকে পে পিবানা চেট লাহাই লা কাস্টমার ফান কি ইউ সি তাঙা পিবানা চেট তাওয়েল লাহাই সি কে চক দন দন লা কেচেং সি কে বাং বাইদো বাং চুন টিপ লোপতে লাসো আচু বাংকে আর রুম পেনিং আর কক দন নাং পো আসন লা কেচেং কো কেচিপা বিপিক লা আথে ঠেক ঠেদ লাং মাতি
1: ডাক পেন্সি মানে চালি দুন বম চালি
0: চালি
1: দুন
0: দুন
1: বম
0: বম চালি দুন বম কেলাং পেন্স তামি ইলি নিং চিপি দুন বম ল যে ও লাসন সি আচুকাং টিপ লাসন সি বাইদো বাং কে অত লাসন সি কে কে ক্লেম পু বাং কে লাহা ডাক পেন্সি আইডিয়া লং দুন ল হে
1: তাতে নাংলি ফার্স্ট লা বাইদেউ গুপি রঙ ফানাকে তই চেং হেলা ডাকে লা মেকুং কি ফু বুটা দৌ মাতি দি লাসি নাং হেলা ডাকে ক্লেম লং চেং ও পিল পার্লার আলং হে কে অদুন চেং নাংলি হে
0: পালার লং এক্লিয়াম দন চেং কে লালোয়া মনি নাং থানে লো মতি কার কোকার ফেক পেন সি কে চেং দন লাপেন কে আফি চার্লি বম বাইদো নাই থান পেন কে ঠেক আং ঠেক বাং বাইদো নাং ঠেক লং লো হে বাইদো নাং ঠেক লং পেন কে ক্লেম চেং লো নে ট্রেডিং আমে কুং কি
1: ট্রেডিং
0: ফু আমে কুং কি ফু পেন কে ঠেক ঠেদ লং পন তা কাস্টমার পেন তাম তা চলং লো বাইদো পেন তা তাম তা চলং লো
1: কিচেন
0: আথে
1: কে
0: কে চেং কে
1: কেদোগে মাটি
0: আসাপো কে দো আথে আইলি আলো সতুম কে ইম্পর্টেন্ট কে লালো এমে কুং এমে কুং জং সি হেন ডাকলো পুলোতে পুরা ফেস কে হেন লো আর জি সি ফ্রেক ডাকবো সে এমে কুং বাং ইম্পর্টেন্ট ও সে প্রায় আমে কুং কি ফু কে কে থেক দেয় তুম কম পে সে তামে নি কে 3 মান্থস পেন সে থেক দেয় আমে কুং কি ফু বাং কে হ্যাঁ থেক ডাক ফ্রাং লো বাই দো তাম পেন কাস্টমার তোমার তাম কে লং পেন মার হেডি মেথা মানে ইমপ্রুভ ওলো না সে মিস্টেক্স পোহর মু বাংকে বাং ফান থান থে দেশে ডাইরেক্ট ইফা নাং পুলো পুলোতে হেদি ইলি গুপি মা মিস্টেক ইফা নাং চি নাং পুলো পোতে ইলি সে মিস্টেক বাংকে চি পাকা রেক পঞ্জি মাতি লালো লাসে কাস্টমার হান্তা নি পুপু পিনিয়েশন প্রবলেম দো বা পিনিয়েশন নাকি চক সে দু কক লোপতে নি ফানাং পোন নি না পাকা রেক জি আসন সে নেতা পুপুলো হেদে নালো মেকুং ফু মেকুং ফু দেট পেন কে আচুং টিপ দুন ল আচুং টিপ দুন দেট পেন স্পা লাহাই লাং কে ক্লেম হে কে চেং সি বাংকে ফিয়ান সিং কে আপগ্রেড বম লং কে লাল হে বাইদো তুম তাইং কে থেক লো বোপেন কে তুম তাই নাং নাং সট কক তে দিল ক্লেম দ মত বুঝা হে নাং সট কক তে দিল কে কোসন সি কাস্টমার ফান পাশে স্যাটিসফাই জি মা কোসন সি কাস্টমার ফান আনিং পাং সামনে মা পোলাকে বাইদো তুম সি নাই থান লো নি ফান বাইদো তুম নাং থান পামি জৈনি সি নিতা পিনিয়ার নি আন কে নিতা চার জাবন থেক লো আসে বাইদো তুম ফান কে নীলি চুরুক পিক জি লাপেন কে বাইদো মেনতা নি এনিং তুং কিচেং সি লা রিভেলিং পার্লার লং আ বাইদো লা বাঙ্গে রূপসনা বড়ো এনকে সেকেন্ড আ পার্লার লং নাকি দুদুন লা সিগল পার্লার পো বাঙ্গে চম্পি চম্পি পাল পো লা দেট পেন কে দুন্থু নেকি দুদুন্থু লা বাঙ্কে বিউটি প্যারাডাইস লা সো বাইদো মেন বাঙ্কে আকালে সেপ্রেংমা না বাংকে থমা বাইদেউ তুম পানকে নিয়ে চুরো পেগা না পেন তিনে তাউনি আথে নিলে তোমার জৈনি পেন সে কাচার যা বললো
1: হ্যালো তাংতে পিনি নাং ডিপেন পে নাং আলাম চে থামং ল কসন সে পাং এ নাইং মা পুকে সি পিনি কা পর আলাম দা দক পট নীল দে তুম কাপা মাত মাতে কাপাং এ ফুঠাক কে চিংকি চে থান কে লাপো আনলে ইংটন পন কগল না লাসি নাংলি ফাঁসে তামি চোর ল নাংলি পুস্তামি লাপো আন পর নাংগে চিপি দুন থে কাপট পুথত সুরি সুরি কার্ডম পাজে রেগলো
0: নীলি সেটা মেয়ে নাং চুরু পিক আনো নাং নিতুম নাকি ফা পথ নাসে নাং চুরু পিক আনো আকাশবাণী আহিন তুমফানটা আপে নাং নিতুমফান আন তোমানটা মানে চুরু পিক আনলো কার্ডম
2: হলো ফোন পর নাং নিতুম সাংপিমা রাজা মে কাং ডেলং পেন বিউটি পার্লার আসাই পুথাক কাজক ইংটিপি লাপেন হুনমিলি ক্রুপি আতুমাং বং চিহু চিপুত আর জুই লং তাংলো লাকে আকাশবাণী ডিপু

লাকে আকাশবাণী ডিফু নালে তুম জামে কার্জলং বোম লাকে এফ এম বেন বেন ফারু সিরা তকবর সির ক্যাপ মেকার্স নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপেন সিদা নালে তুম আর জুইলং জে আদন্থু হিন্দি লামারজান কালিয়ালুন আর জুয়েকসেনা বাংসৌ জামে গেন্দেংলং পেন অরিজিৎ সিং পেন কিলুন আসনসন হিন্দি আলুন আর জুয়েকসেনা আলম জালাম থেকে রঞ্জনা পাঁচটাওগে জানে বাচ্চাহেঙ্গে লাবং সোজা মেং ডেং লুমেন কিচেং সি রঞ্জনা লুন আর জুক সেনা তো তংতে আর জুক সেনা

0: কেন অহাই নাই এতিয়ালৈ? বিল ভৰাৰ আগতেতো আহিব নহয়।
1: ঐ ছোৱালীহঁত কি কৰি আছ?
2: বিললৈ ৰৈ আছো।
1: তোমাৰ কাৰ্ডখন দিয়া না, পিন দিয়া।
3: আরবিআই কয় যে আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরাহে করিব।
1: হ্যাঁ, এয়া খোয়ার চ্যাম্পিয়নশিপ আছে।

0: Nol henang litum. Asamis lamar jan alun krot ke parju jami gang teng lopen ason son alun arju long tanglo. Laki akashwani dipu. Adun tu ok prana jami gang teng long pen. Doktor pudang tok bipi lapen hud bang pi Tracy rong bipi atumang bong antimicrobial resistance and its harmful effects sabudak jihu jiput arju ekstenang.
1: Aprang si ok pranajai me karjua tumphan ansetami kardom pajir iglo. Pini nilitum chihu chipu najai me kalong antimicrobial resistant and its harmful effect aputhak si chethan ponikji. Lasi laso aputhak chethan ponji aphan nilitum akashwani difuahin pen inothek ser abang phi doctor phudang tok bipi aphan si chophapon iglo. Alang like associate consultant Clinical Microbiologist, GNRC, Dispur. Lasi non alang li nilituma microphone athengno nang niik erlo. Thank you, Doctor. Aprang si nang li pha nilituma kashwani difuahin pen suri suriya kardom pajir iklo.
2: Kardom.
1: Thank you, Doctor. Aprang si antimicrobial kupilo.
2: Antimicrobials po chini ni aprang ilitum la kesuopi alam asa po nilinang thaning tung je kesuopi ke tomon lang longle কিছু হরমু লাপেন এবং বা এছয় লং তাদু এমেক রেং এট পেন চেচার চে আথে লাতুম কে বিপেক আন মেডিকেল আলাম থে পেন কে লাতুম ফান ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট লাপেন ফাঙ্গাস পুলো লা দো আন আপিয়া ফান কমানে কেসু আহুদ কেপাভের বা কেপাঠি ফান কে এন আদোয়াই ফান কে পাংরুম পেট পেন অ্যান্টিমাইক্রোবিয়ালস পুলো
1: Thank you, Doctor. La EMR ba antimicrobial resistance ke kupila.
2: Antimicrobial resistance buke pamupen ilitum chethan bom ke suapi. Ilitum antibiotics misuse ba dorkar kehut jongsi ended ke enbang apoy ongchet. En edet a jokploji pusona dimta ended titi. Nason lo putehala ke suapi tumta ili munitum son ke polote reset pusona tumta reset po. হলা দোয়াই আদরকার হুদ ইলি তুমকে এনেই হুদ বাংকে লা সব পি তুম ফান বাংকে আকাম বাং বাং বেদেত পো লাসি লা জয়কে পেনকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স পো বাংকে লা আপি আফান লা সব দোয়াই হাই বাংকে আকাম পিপেদেত পো
1: তাংতে লা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্ট কুপি পেনসি কে মান নত
2: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স কে লা দোয়াই বাং কেনাং নে হুদা ইলি তুম আকে অং আফাই এন্ডেট লো পুলোতে হালা সুহুদ বাং লা resistant organism ba la bacteria la tumbang thi lot nang je dim bang ke thi the dat po angka lang tum reng at un po ba lang tum ako organism ba ko chepa chan undet po undet lo te hala antibiotics bang akam pinei bang ke akam wang we dat po la si ko an ma ili tum antibiotic ki use la an si la bacteria tumbang ke resistant kachiman ji phan a chance bang ong tu chet po লাপেন লাসন টাক টাক সি অ্যান্টিবায়োটিক্স বাংটা ইলিতুম মো কেনাংস জিহুদ বাংকে আকাম বাংবে দেবো

0: Sens apiben infection long lo plote la hospital long elitum chepak lang boma doctor along masi ako dam tu voi fit nang po doctor bang switching kuri rede ne mane doctor chelar ong ta hala akimia doctor bang aprang keso babang nang chini dun de det policy la ang thun chini nei la si po ke dam chenga doctor long bang ya medicine akam pipe pura dam de det bang chok chelo la si hala ke dam cheng long bang se ako chedam thule thot nang pong ke la so kesu puthak chingwai nang po enke koso antibiotic bang se pamo ili tum chethan laboratory test result klang at pen koso antibiotic bang se hala so api kesu api against ke chu nang ji ma la bang hala doctor bang ili tum hanang thandun pong ke la so prescription ateng ili tum follow nang po la pen ako ahut pen ke kesu bang tan tho ba sik thu chetlo plote hospital sitame admit nang kok ta hai enke la ke admit ahut bang ke po orally ba ili tum kichu pen kam pipe that antibiotic tumang enang kok pute la air tho pen si kipinang antibiotics bang ta enang pipo la sila admission bang enang kok te te enke la sonno pute la a cost bang ta ili tum kisu ko anma OPD long costing ke dam la admission lo blote a cost bang ako ai thu chet po la se la ke cheng si bang ge ili tum anta responsibility bang ke dolo je hala antibiotic bang itum ke cheng pen le chire pig lo blote mo hala so a stage bang nang le le det po puse ili tum bang a prang pen chi prepare nang po
1: তাইতে ডক্টর নন্মা লমকে লা আয়ুষ্মান কার্ড নাকি ক্লাং তা আজির তা দিন গে দিন হইল লাসি লাসো আ কিসো পুঠাক সে তামি লা আয়ুষ্মান কার্ড পেন তা চেলাং ইমে মা
0: কলাং কিসো বাংকে আয়ুষ্মান কার্ড পেন সে তামে জেনেকাল গভর্নমেন্ট সেটিং আলাংলি তুমলং বাংকে চেপাকলাং দাম মেল সে তামে প্রাইভেট লং বাংকে aprang bang government pen permission do anta non bang pa jum thu hek ala etson soni akisu ansi private long bang chelang me chot
1: তাংতে ডক্টর অ্যান্টিবায়োটিক্স চোচে আপ্রাং কপিসি নিং চিবি নাং জি
0: অ্যান্টিবায়োটিক্স চোচে আপ্রাং এলি তুম আঝা গালাম বাই নিং চিবি নাই যে অ্যান্টিবায়োটিক্স কে ভাইরাল ইনফেকশন কি ট্রিট ফান কালি জেনেবা পম্পেন সিংজাম বা আফু সহি তাহলাসন বা আপ্রাং হালা কোভিড 19 লাসো কিসো ফান লে অ্যান্টিবায়োটিক্স কে এন নাং জি কালি অ্যান্টিবায়োটিক্স চলো পুলোতে সাইড এফেক্টস তা ডোভেক লা বাং সনিল এংকে আকো থার্ড বাংকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স ডোলো প্লোতে লা অ্যান্টিবায়োটিক বাং আকাম পিপেডেট প ইনফেকশন ফানকে লাপেন লাস্ট বাংকে অংডুং কেসো বাংকে অ্যান্টিবায়োটিক্স চুচিপিন পেনসিটামে মেডেট হাই ইভেন লা ব্যাকটেরিয়া ইনফেকশন তালো
1: তাংতে ডক্টর কিজুৎসি নীলি নাংলি ফানার জুপনিং তুম অ্যান্টিমাইক্রোবিয়াল পুঠাক নাংলি তুম চেরক টকামাই আরং আরং পাদোপন দোলোমা
0: অ্যান্টিবায়োটিক্স আপুথাক নন ইলি তুম WHO পেন কেপাটির পিপন লা 18-24 নভেম্বর লাসো হুদ পিঠে আদাং ইলি তুম নাহকলে এমিথাং মেথাং আদিম লং দো পেন কাপড়ে কাপড়ে আ প্রোগ্রাম ইলি তুম ডেং পনাং প আথেমা লা বাংকে আনুতিন আ রেসপন্সিবিলিটি টা দো হিংকে লাসি নন ইলি তুম ক্লেম বম বাংকে লাহাইল যে কন্টিনিউড মেডিকেল এডুকেশন পুতা বিবি লাদাক আলা কে পাচিনি বাং এলি তুম পোস্টার কে চেপাতে তাহ কমানে ফানকে পয়েম কেপা তক তাহ বা লাসন থাক থাক একটিভিটি তুম বি পন পন লাপেন আকো পো কে থেক তাং তুম পেনতা লাম কে পাজাই পন এংকেলা কেপার জুডুন বাঙে তুম হেলথ কেয়ার প্রফেশনাল আলাং নি তুম ফান লাপেন আকো পো ইনস্টিটিউট পেন সিটামে মিডিয়া থ্রু সিটামে লা কমিউনিটি লেভেল লং বাং পাচিনি দোডো ইংকে লাসন আ প্রোগ্রাম হুদ ইলি তুম চিনিল যে কেসু আপি বাংকে হলা হেলথ কেয়ার ওয়ার্কার্স বা ইনু দা স্টুডেন্ট পেন চেংলক নার্স পুনয় টেকনিশিয়ানস ডক্টর্স ল্যাবরেটরি ওয়ার্কার্স লাহাই তুম আরি ডেং লং পেন ইনু দা পেশেন্ট পেন আরো আনুত কাপড়ে কা পেশেন্ট বা হেলথ কেয়ার ওয়ার্কার্স হি জান যেটা আমি ইনু দা ওয়ার্কার পেন আক নেক্সট ওয়ার্কার লং লাসো আপি বাংকে চে ট্রান্সমিট কে ইলি ইরি আলং সে প্রাইমারি কজ পুসি ইতুম মাথা থা লাসি লাসো হুর ইলি তুম হ্যান্ড হাইজিন লাসো পুঠাক ইতুম পাচে থাং ও লাপেন আক বা প্র্যাকটিস লাপেন হ্যান্ড হাইজিন ফান্তা ইলি তুম কম্পিটিশন পেন ইনে লাহাই অর্গানাইজ সিটি লাসে হালাসো সে এসি কে অ্যাওয়ারনেস ল লাপেন আক কে পা প্র্যাকটিস ছুল যে লা সো কেসো বাং ইলি তুম লা পা স্প্রেড বাংকে পা কম জি বাংকে লা ইলি তুম হেলথ কেয়ার ওয়ার্কার্স আর ইডেং লং সে ডো পুসে লা WHO 5 movements of hand hygiene pudo laso steps junto 6 steps do laso

0: চকসি আর নীলং তেপেন পাকরিং পামিনংজি জন্তু সিটামি কিপাং রেংরে দেট সিকিমি আথে মেং মিথানং মি পেন্তালাবং সকেসো পাখাই থে হেমলং পেস্টিসাইড স্প্রে মতে কিলুলহাই কেপাঠিয়া দোবাই সিটামি কেসো ব্যাংকাব্যাফি আপনংজি ইং হাবলহাই সিটামি কাং কেরওয়ার সিকিমি আথে আদুকলহাই কেরো পেন্তা লবং সকেসো পাখাই থে আদুক কেদো আদিম পেনসিটামি কাছেপা হেলো মতে কেদাম দে দেট সিকিমি লাপেন কি ইনহেলার্স মতে পাম পাসন এসন্দ লাসো ইনহেলার পেন এজে থেকে বাংসিতামি মেমুচজি লাপেন্দো থুলাং ডক্টর আলং দাম পেন দোয়াই নাং পিদুন পুলোতে ইলি তোমা ফান নাং কাপিন খাত আতেং পেন আপর পেন চোবের নাংজি জং সিকে সো আবং ইংলুম টেট পুলোতে চেক আপ দাম সেরাক নাংজি লাপেন কি আহুত পেন মেন মেন টংসিকট সোডেট ডোকটা থেক লাসো আফানকে কাইকেটা ইনহেলার কালিতে ডক্টর পেনাংকি পিয়া দোয়াইয়া বাংকে চিঠিক ইক দিং মাতে কেডো কেডা মালিংটা চেপন ক্রিসি কেনাংজি আকো ওসমারা তুমসি লাবাং সো কে সো কে লং পুলোটাংতে নাংলি তুম কাইকে দোয়াই মাতে ইনহেলার কাচেপন ক্রি কেনাং সট লাপেন স্কুল হেমসিতামি থান পিয়া কেনাং সট আথে জাসেমে চংসি আও সো আবাং কেসো চিপুর দেট পুলোটাংতে দোয়াই মাতে ইনহেলার টংসি কট পেন কিপি কেপালে কেনাং সট লাবাং সো কে সো কে এলার্জি পেনটা খাই ইথে লাসি কপিসি চমি চনো মতে কাপাচিং রাই নংজি কচেপ হেলু নংজি আনকে কাপাচিনি কেনাং সট লাবাং সো কে সো পথাক কচে রক টক কেডো কেনাং সট আথে কেসো আবাং মেন মেন চিপুর দেট পেন আচেত হেবাং উনে দেট পুতে লাসো হুট কোসন সি কেপা মেমা কেরাব দুঞ্জি মা আফান কাছিনি কেনাং সট আপরা তেং পেন কেলাং দুন থেক থে পেন আচে থে কেবাং উন ইয়া চক আপরা না ফান কাফেরে মিমিতা ডোককজি লাসি কি জুৎসি মানে জং সি লাবাং সো কেসো চলং বাং ডোকক পুলো টাংতি নংলি তুম কাই কেতা কিডো কেদাম কাছে রে মাতে কাছে রক টক আবাং কেনাং সট কিচো কিজুন কাছে রে মাতে কাছে পাং থের লাপেন কচপলাক ও এ পেন দো পুলোতে নংলি তুম থাঙাক শিক্ষাক্তা আবি জি মাতে কেমাথা কিসুং উজেলামকে আবি আথে লাবাং সো কেসো কে মাজকতা চুলং থে সিতা কেসো কাছে লাং পামি লাপেন কাছে রক টক পেন দো পুটে ই অক এ প্রাণ সিতামি মেসেন উন লাপানসি আসমা কেসো পুথাক থিয়েক পেন চেথানাম ইক চটল
1: লাপন পর নংলি তুম আসমা কে সোপুথাক সেঙ্কান কে মিটিপি পেন কে থান পড়লাম জের আর জুই লংটাংল লাকে আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচি নিপ কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দীপু আদন্থু লামজের আহার যুগসেনা লামজের আজা মে গাং লংপেন ডক্টর দুর্মিলি হানসি পিপেন কে থানপন ওয়ারমন কা চেহু অপুথাক টোটাংতে আহার যুগসেনা লবংস আলামজের
3: বিনি লাদাক রিডো নাঙ্কার জুদুন কেদোয়ান কাদুক কাবে আরাদ আটো মাফান নিলিহীন পেন সুরি সুরি আকাদম নাংপা জরিকলো পিনি নীলি বার্মন কাচি হু মতে এনভায়রনমেন্ট পলিউশন আপু থাকছে লামজির থান ইকপ বার্মন কাচি হু মতে এনভায়রনমেন্ট পলিউশন কেলিট পার্পিক আজক পীর্থি সুমিন্দার আংকাং আলং সনসুরি থেদুং থেদুং আংথেক কেমে মে আসন নাংদ বম টাংলো পীর্থে কার অম নাংকিসু বম মতে গ্লোবেল ওয়ার্মিং লাপেন ক্লাইমেট চেঞ্জ মতে বতর বকান আহিন নাংকাচেলার প্রেকজেক পুসিতামি নাংচে মানলো আথে পিপতমা পুদামলো পুলুটাংতে লা নন মালম আপরাতেং পেন আর ওয়ে নাংকাবে লাংরয় লাংজেং নাংকে ক্রেং আপর আপর আহুত তমন কেসু তমন কাংসাম মাতে হিট ওয়েভ লাপেন কোল ওয়েভ আমিলু কিথুর লাপুসনসি থেকদাম লংলো লাংকেথে লংলে কাংলেম লাপেনকে আজাদ আজাদ অকপ্রাণা কেসু নাংকে ক্লাং পুসিতামি নাংদো বমলো লাবাংস আজয়নে ইলি মুনে দাতুম আফান লাপেন বাপ বি মারাত মারেং থেংপি থেংপ্রাং পুসিতামি বতর কাছেপ্রেক মারমন কাছেহু আজয়নে পিনাং আন কেরেং জি আফান ইসি কাতোরা আসন নাংদো ককলো লাহাই আংত নালাম ইলি তুম মুঠিদা মেমি কপি কসন আথে কেদোসি লাপুসন ওয়ারমন আফান কাপানো হক লংমাপু নন ইলিতুম এমেথাং নর্থ ইস্ট আলংরি আলংলে এসন আসাদ আফান পুরা লাখা ইকসেনাং নর্থ ইস্ট কে ইন্ডিয়া আলং পেনকে গ্রিন বেল্ট মাতে লিডারশিপ নাই আলংরিলো পুসি হকদামলো গ্রেট বায়োডাইভার্সিটি হটস্পট পুসিতামে সাইন্টিস্ট আটুম পেন জংপনলো আথেকে লাদাক ইলিতুম নর্থ ইস্ট আলংরি আলংকে পীর্থে আথাক না হক লংদাম দে আহরমু পুসিতামে কেলংপন কে অং নাই আদিমলো আজাদ আজাদ আথেং পি থেংফ্রাং বাপ বি লাং পি থেসরে কুম্বং লাপেন মারাত মারেং ওটেক বসু কেলংপন দো ও পৎসি লাপুসন কেহকদাম বনসিতামে নন নাংকে চিকির লাঠু আবাংকে ওয়ারমন কাপাচিহু কিলিট পার্পিক আজক লাবাংস আলির আচাম নাংজুম্বম আসনসি নাংমানদেরলো নন জাসিমেট পেন ইলিতুম ডিফরেস্টেশন মতে নামপি নামদুর কেবির এয়ার এন্ড ওয়াটার পলিউশন মতে তমন টিপ্রিন লাপেন লাং কাপাচিহু ফ্লাট মতে লাং কেথে ল্যান্ডস্লাইড এন্ড ইরোজন মতে লংলে কাংলেম হাইহুই আকিসুং পেন চেতং নাংলো লাবাংস আপুথাক ইলিতুম জংদাম মে তাহাই লা নন মালম ইলিতুম কাদুক আবেতা থেকলং হুরলো দেট লংরি কাপাচিং থুর জি মতে ডেভেলপমেন্ট মডার্নাইজেশন পু আকেমাং আমেন পেন আসন আসন থেদুং আসাই চিমিটমে পিন পেন কেদেং পন পেপে দো পন দো ও ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ মাল্টিন্যাশনাল কোম্পানিজ হোটেলস মোটেলস হাইড্রো পাওয়ার প্রজেক্টস ড্যাম কাসনসে পন নিউক্লিয়ার প্লান্টস অয়েল রিফাইনারিজ কয়লা কেফুর লাপেন টাউন স্মার্ট সিটিজ কাপাংদাং

আফানপুরা ফ্লাইওভার আতোয়ার মাতে ফোরলেন পুসিটামি কাসেলাম্পন দো উলো মুনিত আমলুক আফাই পুসিটামি নাংচান বমসি লংলে ফেলাং নাংকাচিতাং তে নাং দো বমলো হেম রিত কাচিকিম আফারমান পুরা লংরয় লংজেং লংবি ককাজো মালম লংলে কে অর কে বেং কে ফান ইং নাম নামপি নামদুর কপারু লাপুসনসি কেক্লেম থেকলং লাপেন্দু থুলং লা নন মালম আসন আসন লংলে আথাক আলং পাচি বিটমে পিন পেন গাড়ি মটর কপাচি জেং হা সিনিংসং রড আহেম জেট ফাইটার কপাং জার লাই হুই লাপেন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আলং পেন আমি হি কি ই কেটেট আজয়নি ওয়ারমন আলং পাচিংহুই দুন পেন কপাচি হু লাপুসনসি ক্লেম্পনলো লান চট কালিসি বং থেগ্রে আতুম রিটারলি পেন কিপুদাম আতেং পুলোটাংতে ইলিটুম হেমটুনারলো কিরিম আহরমু এসি রেফ্রিজারেটর ফ্রিজার কুলার চটুন চোদাঙা গ্যাস ওয়াশিং মেশিন হাইহুই আলং পেন কেটেট আগেস পুসিটামি ওয়ারমন কাচিহু আলং কেবাদুন থে উ পুসি জংদাম লাপেন পিনপুর পন্থুমে লা থেদুং থেদুং আকরখানা আলং থাং সাইন্টিফিক আরন আতেং ক্রয়পন পে পিন পেন মেসেন মেসেন ওয়েস্ট ম্যানেজমেন্ট ড্রেনেজ সিস্টেম হাইহুই আমুখা কিবি পন আকেনাং সত লাপুসন কামাথা কাপারসিক পনপেন কেক্লেম পন ইং আরচেট আজয়নি মিথে বিথা কেমিক্যাল আলাং প্লাস্টিক মাতে দেওয়াক হাইহুই কেবারতাপ কাসা উর আলাং লংরয় লংজেং আলং কাপাচিলি দুন তয় আজয়নি ওয়ারমন কাপাচিহু আলং বাদুন থু মুসিল সেন্ট্রেল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট আতেং পুলোটাংতে নর্থ ইস্ট আংবং পেন কাপাসা উর নাই আলাং রয় আফাই থ্রক্সিকেপ আন্দু পুসি সুংপনলো আসাম মেঘালয় লাপেন নাগাল্যান্ড আলং হেনলু আফাই কে অং নাই লাপেন কে ত্রিপুরা সিতামে আমেন আলং দোদুনলু নর্থ ইস্ট আংকাং আলং নামপি নামদুর কেবির রাং আংবং পেন কে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম আলং হেনলু পুলে পুদামদেট সিতামি হেনুনি আথেমা টুরিস্ট ডেস্টিনেশন মাতে কিজুই কেলাং আদিম আংবং পেন আনং কাছে থাংক্লং কেলা ফ আলংরি আলং হেনলু লাপেনকে এসন কাচিনি নাংজি আলাম আবাংকে ইন্ডিয়া আংবং পেনকে নর্থ ইস্ট আলংরি আফানকে ফিউচার পাওয়ার হাউস পুসি সেন্ট্রেল ইলেকট্রিসিটি অথরিটি কালাখা মাতে রিপোর্ট আলং পাংডাকপন আথেকে কাদুক কাবে আমুটপি 63,328 মেগাওয়াট ইলেকট্রিসিটি মাতে সুরি থ্রকেবরা কেথমরা ফারো কেথমরা ইংকয়রা নেরকেপ মেগাওয়াট মাতে কারেন আমি কাসনসে পন আজাকং দো পুসি পুলো লাস আজয়নে পিনাং আন প্রজেক্ট সিতামে দেংপনলো লাপেন ইলিতুম থেকদামলংল লাবাংস আ প্রজেক্ট কেপাচুঞ্জি আফান পুরা পিনাং আন থেংপি থেংফ্রাং নামপি নামদুর কপারু কপাপ ক্রেপ লাপুসনসি পেপেদু পনলো নামপি নামদুর কিবিয়রা পুথা ফরেস্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া ডাইভার্সিটি স্পেশাল প্যাটার্ন অ্যান্ড হিউম্যান ইউজেস পু আর্টিকল সিনিয়র প্রফেসর লাপেন দিন স্কুল অফ আর্ট সাইন্সেস এনআরএম মিজোরাম ইউনিভার্সিটি পেন কেটক কেপাকলাং পন আতেং পুলোটাংতে ফান 66% মাতে থ্রকেব্রা থ্রক আনকে ফরেস্ট এরিয়াস মাতে নামপি কাপারু তাং আংথেক পাকলাং পনলো পুথত নর্থ ইস্ট ইন্ডিয়া স দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য কান্ট্রিজ ট্রিজ কভার লস আ স্টাডি পু আর্টিকল আলং পুসিতামি নর্থ ইস্ট আলংরি আলং কেদো 79% মাতে ফান সিরকেপরা সিরকেপ আন আনামপি জুম দেটলো পুসি তকপনলো লাপেনান পার্টা ইন্ডিয়া স্টেট ফরেস্ট রিপোর্ট আলং পাকলাং পন আতেং পুলোটাংতে নর্থ ইস্ট আংকাং আলং কাদুক কাবে 327.30 স্কোয়ার মাতে ফারো কেথম রা ইংকয়রা থ্রক্সি তকবর কেথম হাইওয়ে স্কোয়ার আন আবাংকে নিংকান সুরি হিনি রা ইংকয়রা হিনি নাংকেলে আন আবাংকে বীর ইক দেটলো পুসিপু নর্থ ইস্ট পেন আবাংকে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম ত্রিপুরা আলং হেনলো থেদুং পেন নামপি কেবির তাং আং আং কে থে নাই কেপাকলাং পন কেপাদু পনকে ইলি নর্থ ইস্ট আলং রিয়ালং আনিংকান ওয়াংতা লাং কেথে লংলে কাংলেম পেন আকিসুং কে চিমিদমে সিচুয়েশন রিপোর্ট টু রেনফল ইন নর্থ ইস্ট ইন্ডিয়া আসাম আলং কাপাকলাং পন আতেং পুলোদাংতে নন আদিহু আসাম আংকাং পি আলং পেন শ্রীভূমি নগাঁও কাচার

নন হে নাং তুম রনবিং তি কথার পান কিলুন আর জুগলং তাকল আদন্থলুন জলপান কাজং নিরে তুমলাকে রংমিলি টিপু পেন রামসিং তিমং আরং পেন আমৃত তিমং আংদিসু তিমং পিলা পেন সবিতা বেপি আলং নিতুমেন কাজং নিরে লাকে দানিয়ালিং তি পেন কিলুন আলুন আলুন নালাম থিলকে পার্লিন পার্লু

জুইলংজি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ক্যাপ প্লেং টাং লোপসি ট্রান্সমিশন আলংকে ডনা যায় মেক্সি তামি কেরট কে পার জুগে লপনসি কাং টনিলো পিনি কন্ট্রোল রুম আলং সাইড পুকে ডেং বাং ফুলকি ইঞ্জিনিয়ার অন ডিউটি বীরেন টিমুং ব্রডকাস্ট এসিস্ট্যান্ট রতন তেরাং লাপেন বাং ফু বাং পিকে থনকে বানা সাইকে ক্লেম বাং সনশিরাম টিসু পুথর পেনা বাদা পর ফাই ফর মিনিট ভকে প্রাকতম পড়েছি তো এগুলো না রেডিও কার্যুগি দনাত ফানেলি বিশু জিরং পর কারণ না বাজে দিল তাংতে নিলে তাকে ধরে গেল দমে থাকমে কার্ডম জয় হিন্দ।